আকাশবাণী কৈলাসহর, আজ শনিবার, 17ই শ্রাবণ 1948 শকাব্দ, 22ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 8ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 54 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ।

0: আকাশবাণী কৈলাসহর, শুরু হলো অমৃতবাণী। আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ।
1: কেবল লাভের কথাটাই শোনাতে ইচ্ছে হয়, হিসাবের কথাটা পারতে মন চায় না। ইচ্ছে করে কেবল রসের কথাটা নিয়েই নাড়াচাড়া করি। যে পাত্রের মধ্যে সেই রস থাকে সেটাকে বড় কঠিন বলে মনে হয়। কিন্তু অমৃতের নিচের তলায় সত্য বসে রয়েছেন, তাকে একেবারে বাদ দিয়ে সেই আনন্দলোকে যাবার জো নেই। নিয়মস্বরূপ তাকে মানতে হলেই তার সমস্ত বাঁধন মানতেই হয়। যা কিছু সত্য অর্থাৎ যা কিছু আছে এবং থাকে, তা কোনো মতেই বন্ধনহীন হতে পারে না, তা কোনো নিয়মে আছে বলেই আছে। যে সত্যের কোনো নিয়ম নেই, বন্ধন নেই, সে তো স্বপ্ন, সে তো খেয়াল, সে তো স্বপ্নের চেয়েও মিথ্যা, খেয়ালের চেয়েও শূন্য। সত্যস্বরূপ তিনি অন্যের নিয়মে বদ্ধ হন না, তার নিজের নিয়ম নিজেরই মধ্যে। তা যদি না থাকে, তিনি আপনাকে যদি আপনি বেঁধে না থাকেন, তবে তার থেকে কিছুই হতে পারে না, কিছুই রক্ষা পেতে পারে না। তবে উন্মত্ত তার তাণ্ডব নৃত্যে কোনো কিছুর কিছুই ঠিকানা থাকত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সত্যের রূপই হচ্ছে নিয়ম, একেবারে অব্যর্থ নিয়ম। তার কোনো প্রান্তেও লেশমাত্র ব্যত্যয় নেই। এই জন্যেই এই সত্যের বন্ধনে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড বিধৃত হয়ে আছে। এই জন্যই সত্যের সঙ্গে আমাদের বুদ্ধির যোগ আছে এবং তার প্রতি আমাদের সম্পূর্ণ নির্ভর আছে। মন গোড়াতেই দরকার শিকড় দিয়ে ভূমিকে আঁকড়ে ধরা। আমাদেরও তেমনি গোড়ার প্রয়োজন হচ্ছে, স্থূল সূক্ষ্ম অসংখ্য শিকড় দিয়ে সত্যের উপরে প্রতিষ্ঠা লাভ করা। আমরা ইচ্ছা করি আর না করি, এ সাধনা আমাদের করতেই

0: হয়। শিশু বলে, আমি পা ফেলে চলব, কিন্তু যতক্ষণ পর্যন্ত বহু সাধনায় সে চলার নিয়মটিকে পালন করে ভারাকর্ষণের সঙ্গে আপোষ করতে না পারে, ততক্ষণ তার আর উপায় নেই, শুধু বললেই হবে না আমি চলব। এই চলবার নিয়মকে শিশু যখনই গ্রহণ করে, এ নিয়ম আর তখন তাকে পীড়া দেয় না। শুধু যে পীড়া দেয় না তা নয়, তাকে আনন্দ দেয়। সত্য নিয়মের বন্ধনকে স্বীকার করবা মাত্রই শিশু নিজের গতিশক্তিকে লাভ করে আহ্লাদিত হয়। এমনি করে ক্রমে ক্রমে যখন সে জলের সত্য, মাটির সত্য, আগুনের সত্যকে সম্পূর্ণ মানতে শেখে, তখন যে কেবল তার কতকগুলি অসুবিধা দূর হয় তা নয়, জল মাটি আগুন সম্বন্ধে তার শক্তি সফল হয়ে ওঠে, তাকে আনন্দ দেয়। শুধু বিশ্ব প্রকৃতির সঙ্গে নয়, সমাজের সঙ্গেও শিশুকে সত্য সম্বন্ধে যুক্ত হয়ে ওঠবার জন্যে বিস্তর সাধনা করতে হয়, তাকে বিস্তর নিয়ম স্বীকার করতে হয়। সেই যে পরম রস, প্রেমরস, তার মহাজন যদি হতে চাই, হিসাবের খাতাকে নিরস বলে একটু ফাঁকি দিলেও চলবে না। যিনি অমৃতের ভাণ্ডারী, তার কাছে বেহিসাবি আবদার একেবারেই খাটবে না। মৈত্রেয়ী যেদিন অমৃতের জন্যে কেঁদে উঠেছিলেন, তিনি সর্বপ্রথমেই বলেছিলেন, আমার জীবনকে, আমার চিত্তকে সমস্ত উচ্ছৃঙ্খল অসত্য হতে সত্যে বেঁধে ফেলো। অমৃতের কথা তারপরে। আমাদেরও প্রতিদিন সেই প্রার্থনাই করতে হবে, বলতে হবে, অসতো মা সদগময়ো, বন্ধনহীন অসংযত অসত্যের মধ্যে আমাদের মন হাজার টুকরো করে ছড়িয়ে ফেলতে দিও না, তাকে অটুট সত্যের সূত্রে সম্পূর্ণ করে বেঁধে ফেলো। তারপরে সে হার তোমার গলায় যদি পরাতে চাই, তবে আমাকে লজ্জা পেতে হবে না।
1: অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান। আকাশবাণী কৈলাসহর এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠানে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলাসহর জানিয়ে দিচ্ছি, আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সাতটায় সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত, সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত 8:15। 8:30 শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শুনবেন। আধুনিক গান 8:40। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিউজ বুলেটিন। 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান।

বেলা 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, মনের মতো গান 12:30। বেলা 1টাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, ছায়াগীতি 1:05। 1:30 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শ্যামাসঙ্গীত শুনবেন 1:40। 2টোতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান বেলা 2:15। 2:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 3টেতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 3:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 6টায় ঘর গৃহস্থির আসর, 6:30 মনসা মঙ্গল, 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:30 শুনবেন লোকগীতি, রাত 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, চির নতুন 9:15, রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। অতুল প্রসাদের গান শুনবেন রাত 10:10, 10:20 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, শুরু করছি সুপ্রভাত। সংবাদ শিরোনাম, ৪৭ সাংসদের সঙ্গে মোদীর প্রাতরাশ বৈঠকে ঐক্যবদ্ধ এনডিএ গঠনের পাঠ প্রধানমন্ত্রীর। বিমানবন্দর এবং রেল স্টেশনে শীঘ্রই অনলাইন যান বুকিং। বেঁকে বসল ডিএমকে, ফের জটিল হল মোদী সরকারের অঙ্ক। অরুণাচলে মুখোমুখি চীন ও ভারত সেনা। জনগণনার পর এসআইআরের কাজেও শিক্ষকরা আরও লাটে উঠবে পঠন পাঠন। রোগী কল্যাণ সমিতি নিল গুরুত্বপূর্ণ একাধিক সিদ্ধান্ত। উত্তর জেলা জুড়ে হর ঘর তেরঙ্গার জোর প্রস্তুতি চলছে। রাজ্যে হর ঘর তিরঙ্গার পঞ্চম পর্যায়ে উদযাপিত হবে 9-17 আগস্ট। সিপাহীজলা জেলার হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের প্রস্তুতি চূড়ান্ত। সিধাই থানা এলাকায় গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পুলিশের। ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে নিগমের বিরুদ্ধে খুব বাড়ছে ভোক্তাদের। ভোক্তারা বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগ দাবি করে লংতলায় ভেলিতে সড়ক অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করে। গ্রামীণ পানীয় জল পরিষেবা জোরদারের নতুন নীতিতে মাঠে নামছে ডিডব্লিউএস। চিকিৎসকদের ক্ষোভে দোষীদের গ্রেপ্তারের দাবি। দক্ষিণ জেলায় স্বাধীনতা দিবসের উদযাপনের প্রস্তুতি শুরু হচ্ছে। পুলিশের মাদক বিরোধী জোরালো অভিযানে পূর্ব আগরতলায় ধৃত 23 জন। বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত থেকে সরতে সম্পূর্ণ নারাজ ইউরোপ। সীমিত শক্তির লঙ্কার সামনেই নাকাল হতে হল সিরাজদের। টানা দ্বিতীয়বারের মতো সেরা পানিসাগর ত্রিপুরা স্পোর্টস স্কুল। কলকাতা লীগ ফুটবলে ভবানীপুরের কাছে।

হেরে গেল মোহনবাগান। অপসরের সিদ্ধান্ত থাকলেও সরলেন রাহানে। বিবেকানন্দের বিরুদ্ধে বড় জয় হাসিল করল নবোদয়। যাত্রী হয়রানির বিরুদ্ধে কড়া বার্তা পরিবহন মন্ত্রীর। চাকমা ভাষা উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান মন্ত্রী সান্ত্বনার। চাইল্ড কেয়ার হোম থেকে পালিয়ে গেল ছয় নাবালিকা, পরে উদ্ধার। কেন্দ্রীয় নীতি ও জনজাতি অধিকার খর্ব করার চেষ্টা করছে কেন্দ্র। জিতেন্দ্র, ক্যান্সার মুক্ত রোগী, নতুন কৃতিত্বে রাজ্য রিজিওনাল ক্যান্সার সেন্টার।

শুনলেন সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং কৃষি পরামর্শ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 বাতাসে আর্দ্রতার পরিমাণ 95% এবং বিকেল 5:30 60% থাকার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় আজ সকাল 8:30 পর্যন্ত কৈলাস শহর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ 5 মিলিমিটার। দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 6 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত প্রধানত মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 থেকে 34 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 9 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95 এবং 60% হতে পারে।

জমিতে লাগানো শস্য মোটামুটি স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। জমির তস কিছুটা বেশি হলেও নিয়ন্ত্রণে। বৃষ্টিপাতের ফলে আমন, আউশ এবং শালি ধান জমিতে প্রয়োজনীয় জল রয়েছে। পাশকাঠি বা শীষ বেরোয়ার সময় বা মূল জমিতে চারা রোপণের জন্য প্রয়োজনীয় জল জমিতে রয়েছে। তবে যেহেতু বৃষ্টি নিয়মিত হচ্ছে, তাই খেয়াল রাখতে হবে প্রয়োজনের অতিরিক্ত জল যেন কোনো অবস্থাতেই জমিতে না থাকে। এক জমির জল যাতে অন্য জমির ফসলের উপর দিয়ে বয়ে না যায় তার খেয়াল রাখতে হবে। পুকুরের জলস্তর নিয়ন্ত্রণ করতে হবে। আর্দ্র আবহাওয়ায় ঝিঙে, মিষ্টি কুমড়, পটল ইত্যাদি জমিতে লাউনি মিলেও রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। প্রতিকারের জন্য ম্যানকোজ 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে পাতার স্প্রে করতে হবে। জাপান সার হিসেবে ইউরিয়া কোনো কিছু ইউরিয়া কানি পিছু 10 কেজি প্রয়োগ করতে হবে এবং জমিতে 2-3 সেন্টিমিটার জল ধরে রাখুন। যেখানে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে বৃষ্টি কমে গেলে সার প্রয়োগ করুন। জমির আগাছা পরিষ্কার করে জাপান সার হিসেবে কানি প্রতি 10 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এই সময়ে মাজরা পোকার আক্রমণ দেখা দিতে পারে। প্রাথমিক অবস্থায় এই পোকা খেতে দেখা মাত্র নষ্ট করে দমনের চেষ্টা করতে হবে। প্রতি আক্রমণের মাত্রা

বেশি হলে অবশ্যই রাসায়নিক ওষুধ প্রয়োগ করতে হবে এবং নতুন ফলন বাড়াতে হবে। মরিচ গাছের জমিতে উপযুক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, যাতে কোনো অবস্থাতেই বৃষ্টির জল না দাঁড়াতে পারে। মরিচ গাছে অতিরিক্ত তস সহ্য করতে পারবে না।

শুনলেন সুপ্রভাত। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক দেশের প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের জন্য বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের দুই শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ। আসছি বিস্তারিত খবরে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজাকশন বা লেনদেনের কোন রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোন রকম চার্জ দিতে হবে না। ব্যাংক, অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা এনপিসিআই এবং রিজার্ভ ব্যাংক ইউপিআই এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ও জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে। পেমেন্ট কাউন্সিলের ওই বিবৃতিতে এও জানানো হয়েছে, কোনো বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে উপভোক্তাদের ডিজিটাল পেমেন্টের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। অধিকাংশ নাগরিকই এই পরিষেবা প্রায় প্রতিদিন ব্যবহার করে থাকেন বলে উল্লেখ করে পিসিআই বলেছে, ইউপিআই লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিনিয়োগ, নিরাপত্তা, উদ্ভাবন ও পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে বিকাশ হচ্ছে এবং আগামী দিনে ব্যবসায়ী উপভোক্তাদের জন্য ইউপিআই এক অত্যাবশ্যক পরিষেবা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। স্নাতক, স্নাতকোত্তর ও 587 জন পিএইচডি স্কলার সহ 3000-এর বেশি পড়ুয়ার সামনে ভাষণ দেবেন তিনি। শ্রী মোদী রাষ্ট্রপতি স্বর্ণপদক, ডিরেক্টর স্বর্ণপদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট 10 গোল্ড মেডেল সহ প্রতিষ্ঠানের সর্বোত্তম পদকগুলি কৃতি পড়ুয়াদের হাতে তুলে দেবেন। প্রধানমন্ত্রী রিমোটের মাধ্যমে আইআইটি দিল্লির সোনিপত ক্যাম্পাসের এআই ক্ষমতা সম্পন্ন উচ্চমানের সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা পরম প্রজ্ঞারও সূচনা করবেন। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশই আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টির উপর নজর রেখে চলেছে, এ ব্যাপারে যাবতীয় অগ্রগতির ঘটনা জানানো হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদীর এক বার্তার জবাবে দুই নেতার আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতা ভারত ইসরায়েল বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন, কথা বলেন পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও। এই বার্তালাপে উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা নিয়ে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র সন্ত্রাস ও হিংসামুক্ত পরিবেশেই আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে গতকাল ডক্টর জয়শঙ্কর বলেন, পাকিস্তান এখনও সীমান্ত পারে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসবাদকেই ভারতের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে চলেছে। পুলওয়ামা হামলার পর ভারত যে পাকিস্তানের ওপর থেকে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা প্রত্যাহার করে নিয়েছে, সে কথাও স্পষ্ট উল্লেখ করেন তিনি।

এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুটেরেস পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকেতে আন্দোলনকারীদের হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে। এর আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার ভলকার তুর্কো বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারী ও নিরাপত্তারক্ষীর মৃত্যুর দ্রুত, পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পিওজেকেতে তথাকথিত নির্বাচনে দুর্নীতির অভিযোগে ব্যাপক প্রতিবাদ আন্দোলনের মধ্যে এই তদন্তের ডাক দেওয়া হয়েছে। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি জেএসির নেতৃত্বে চলা এই বিক্ষোভে 50 জনেরও বেশি আন্দোলনকারী এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের আর্জি জানিয়েছে। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান লোকসভায় লিখিত উত্তরে জানান, প্রাকৃতিক বিপর্যয় এবং অন্যান্য জরুরি অবস্থার সময় এই কমিউনিটির বেতার কেন্দ্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় ভাষায় বিশ্বাসযোগ্য তথ্য পরিবেশন করার ক্ষেত্রে এদের উল্লেখযোগ্য অবদানের বিষয়েও আলোকপাত করেন তিনি। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই রাজ্য সরকার গতকাল ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে। প্রায় দেড় ঘণ্টার ওই বৈঠকে ছাত্রদের 10 সদস্যের প্রতিনিধি দল নিয়োগ পরীক্ষা ও প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার দাবিতে সোচ্চার হন। কথিত অনিয়মের অভিযোগ সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তারা। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হবে। খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ জুড়ে তাঁকে শ্রদ্ধা জানাতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কবির গুরুর প্রয়াণ দিবসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি শান্তিনিকেতনে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। কলকাতার রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে বিশ্বকবিকে শ্রদ্ধা জানাবেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, রবীন্দ্রনাথ তাঁর লেখনের মাধ্যমে ভারত আত্মার কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ দুদিনের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সফরে যাবেন। সফরের প্রথম দিন শ্রী বিজয়পুরমে সেলুলার জেল জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন তিনি। সেখানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি স্বাধীনতা জ্যোতির প্রতি সম্মান জানাবেন এবং বীর সাভারকরের কারাকক্ষ ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় দিন শ্রী বিজয়পুরমের ফ্ল্যাগ পয়েন্টে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযানে অংশ নেবেন তিনি। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98, যদিও বিপর্যস্ত জেলার সংখ্যা বর্তমানে কমে দাঁড়িয়েছে 13। বন্যা দুর্গতের সংখ্যাও কমে হয়েছে 1.5 লক্ষের কিছু বেশি। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চড়াইদেউ জেলা থেকে সর্বশেষ মৃত্যুর খবর পাওয়া গেছে। শিবসাগর, গোলাঘাট, নাগাঁও, হোজাই, সোনিতপুর, ধেমাজি, দারাং, বিশ্বনাথ, কামরূপ মেট্রোপলিটন, লক্ষিমপুর, উদালগুড়ি, যোরহাট এবং চড়াইদেউ জেলা বর্তমানে বন্যা কবলিত। সবচেয়ে খারাপ অবস্থা গোলাঘাটের, সেখানে প্রায় 59,000 মানুষ জলবন্দী। 10,700 হেক্টরের বেশি চাষজমি জলের তলায় চলে গেছে। মারা গেছে 47,000-এর বেশি পশু। এদিকে কেরালামের 7টি জেলায় আজও অতিভারী বৃষ্টি, কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত 7 দিন ধরে রাজ্যের সব জেলাতেই একটানা বৃষ্টি হয়েই চলেছে। ডোনাল্ড কাপ ফুটবলের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ইস্টবেঙ্গল 5-0 সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দিয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় এই খেলা হয়। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের দুই শাটলার অস্মিতা চারিহা ও রক্ষিতা রামরাজ। আসানে আয়োজিত এই টুর্নামেন্টে অস্মিতা জাপানের শীর্ষ বাছাই এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে 22 নম্বর থাকা হিনা আকেচিকে হারিয়ে দেন। অন্যদিকে তৃতীয় বাছাই তথা স্বদেশী তানভি শর্মাকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন রক্ষিতা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 27তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। তথ্য সম্প্রচার মন্ত্রক দেশের প্রত্যন্ত দুর্গম এলাকায় নতুন কমিউনিটি রেডিও স্থাপনের জন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। আজ 22শে শ্রাবণ।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এখনও পর্যন্ত বন্যার কবলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 98। ব্যাডমিন্টনে কোরিয়া মাস্টার্স টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে আজ মুখোমুখি হবেন ভারতের দুই শাটলার অস্মিতা চালিহা ও রক্ষিতা রামরাজ। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সবুজ কুলি মিশ্র। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সন্ধ্যায় মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। ভারতের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরায় আগামী 15ই সেপ্টেম্বর থেকে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর শুরু হচ্ছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ব্রিজেশ পাণ্ডে গতকাল সচিবালয়ে একথা জানান। তিনি জানান, রাজ্যে আগামী 15ই সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর পর্যন্ত বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের কাজ করবেন। আগামী 1লা অক্টোবরকে ভিত্তি ধরে আগামী 21শে অক্টোবর সচিত্র খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 23শে ডিসেম্বর। দ্বাদশ জাতীয় হস্তশিল্প দিবস উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে জনজাতি বিষয়ক মন্ত্রক এবং ভারতের ট্রাইবেল কো অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন লিমিটেড যৌথভাবে ট্রাইবেল উইবস অফ ইন্ডিয়া আয়োজন করেছে। এই অনুষ্ঠানে রিশা টাইমলেস ট্রাইবেলের মাধ্যমে ভারতের জনজাতি বস্ত্র ঐতিহ্যের সমৃদ্ধ বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। কারিগর ও হস্তশিল্প নির্ভর একটি অনন্য ব্র্যান্ড হিসেবে রিশাকে তুলে ধরা এবং এর পরিচিতি বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। লোকসভায় গতকাল পাশ হল অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ উন্নয়ন সংশোধনী বিল 2026। গত সোমবার রাজ্যসভায় বিলটি পাশ হয়েছিল। এই বিলের লক্ষ্য হল অর্থ প্রদানে বিলম্ব সমস্যার সমাধান করা এবং বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াকে সহজ করা। প্রতিটি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাকে এমএসএমইর পণ্য বা পরিষেবা ক্রয়ের সমস্ত ইনভয়েস বা বিল ট্রেড রিসিভেবল ডিসকাউন্টিং সিস্টেমের মাধ্যমে মেটাতে হবে। এতে আরও বলা হয়েছে, জবাবদিহি সমাপ্তির 90 দিনের মধ্যে রায় বা সিদ্ধান্ত দিতে হবে। কোনো মামলা যদি 6 মাসেরও বেশি সময় ধরে বিচারাধীন থাকে তবে ধার্য অর্থের কমপক্ষে 50% সরবরাহকারীকে পরিশোধ করতে হবে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে গতকাল সচিবালয়ে মহারাজা বীরবিক্রম বিমানবন্দর আগরতলা রেল স্টেশন ও যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে অ্যাপ ভিত্তিক ক্যাব পরিষেবা চালুর সম্ভাবনা ও বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর তিনি বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের মানুষের জন্য একটি নিরাপদ আধুনিক স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা, যা যাত্রীদের যাতায়াতকে আরও সহজ দ্রুত ও নির্ভরযোগ্য করবে। তিনি বলেন, এই তিনটি জায়গা থেকে যাত্রীদের নিরাপদ ও সুরক্ষিত ভ্রমণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায়। ওয়েবভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সরকারি সম্পদের সর্বশেষ সঠিক তথ্য সংরক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অর্থসচিব উল্লেখ করেন। মৎস্য প্রাণিসম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস গতকাল লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে মন্ত্রী শ্রী দাস রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 3 দপ্তর তথা মৎস্য প্রাণিসম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের চলমান বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা সম্পর্কে রাজ্যপালকে অবগত করেন। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, রাজ্যে প্রতিটি ভাষাকে সম্মান দেওয়া বর্তমান সরকারের লক্ষ্য। গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রথমবারের মতো চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, চাকমা ভাষা ও লিপি শুধু একটি জনগোষ্ঠীর পরিচয় নয়, এটি আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অমূল্য সম্পদ। এর আগে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেছেন, ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। খোয়াই জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল থেকে শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হল জেলাভিত্তিক কাবাডি প্রতিযোগিতা। গতকাল উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের

কর্মবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুকূল দাস। এই প্রতিযোগিতায় জেলার মোট 6টি দল অংশগ্রহণ করে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কপ্তমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি আইআইটি দিল্লি নি ফিল্ড বাসিস নি কনভোকেশন পান্তা কক নারগান মন্ত্রীবক্রক তিনি খড়ক থাম সাইনি গবাং স্রংনাই রক্ন বরম ইয়াফারান পান্তা খড়ক বারা চার সিসিনি চেরি নাইনাই রক্ন পিএসসি ডিগ্রি ইয়াফারান পান্তাবু মন্ত্রীবক্রক কাহাম কুক স্রংনাই রক্ন ইনস্টিটিউট নি যত্তনি কুচুকুক বরম রাষ্ট্রবক্রক রাংচাক মেডেল শঙ্কর দয়াল শর্মা রাংচাক মেডেল তৈ পারফেক্ট টেন রাংচাক মেডেল ইয়াফারান কুসুং কুসুং বিশিরমই ইয়াক থানী স্নামখর ভারতনি টংরাইদা বাইগ দালজাক তঙ্গু হুনে সাকা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তাং সামুং মানথগ্রমুং ব্রৈরক্ন ফানবাংরমুং তাই হুকুমু টংরাইদা ফুয়ারনাবো অ স্নামখর নাংমানি বার যাই আসা গই ফাইকা দিল্লি কতালো মিয়া ফিলচিনই বসং ইয়াক থানী সাল পালাইমা পান্দা কক নারকমাও অ কক ন সাকা ব হা কতর ইয়াক থানী স্নামখর বাইগ দালজাক তঙ্গো খড়ক থামচিবা রাসায়নিক গবাং লুকরক আবনি বিশিঙ্গ ব্রৈরক তঙ্গো খড়ক নৈচিবা ইয়াঙ্গ হাপাং ইয়াক থানী নামখরনি হামক্রাইন তৈয়ী সাকথারী সামুং তাঙ্গি দঙ্গ হুনে সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি ইয়াক থানী স্নামখর অংখা কামিনী ফানবাংরমুং ব্রৈরকনি তৈদুলমুং হামসারমুং তাই বাইথাং চুকচাক ভারত স্নাম তিসানানী ইমাং মুখথাং খ্লাইনানি কাইসা নাংকুকমা থং ফিল চিনই বসং ইয়াক থানী সালনরগৈ মিয়া দিল্লি কতালো জনজাতি নাইখুংতাই ভারতনি ট্রাইবেল কো অপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশনস লিমিটেডনি কথাজাক চেতন বাই ট্রাইবেল ওয়েবস অব ইন্ডিয়া সংসাজাখা পান্দা রিসা টাইমলেস ট্রাইবেলনি বিশিংতৈ ভারতনি জনজাতি রকনি রিনি লাইবুমানো রমৈতি সাজাকা ফ্যাশন ব্র্যান্ড হিনইয়া আবো সামুংকরংতৈ ইয়াকনি স্নামখর্ন কাইসা জুদাকুক ব্র্যান্ড হিনই রিসানো কুচুগ তিসানা তৈ বিনি সিনি মংবাং রানানো নাহারৈন অংখা ফুনুক মুংনি নাহারমুং ভারতনি চংবাড়ি কমিশননি ককচং লাইমানর গৈ ত্রিপুরানো খবৈ হাকতনি কাইচিচুকু হাস্তেতে কেন্দ্র বাই নাইকলজাক আমচাইও সেপ্টেম্বর তালনি চিবা শালমারি নিসিমি ভোটার মুংরেমনি স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবা এস আই আর চেংজাগানে হাস্তেনি চংবাড়ি ডাগিফাং অকরা ব্রিজেশ পান্ডে মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম অকন শাখা বসাকা হাস্তেব সেপ্টেম্বর তালনি চিবা শালমারি নিসিমি অক্টোবর তালনি চিব্রুই শালমারি জরা বোর্ড লেভেলনি অফিসার রক নগ্ন থাঙ্গি অ আলাইদাস নামফিরমুং এবা এস আই আর নি সামুং তাঙ্গানে অক্টোবর পুইলা শালমারি উমরনরগৈ অক্টোবর নই চিসা শালমারি নি জরা মাংবলিন খবৈ বোটার মুংরেম কারি জাগানে অ শালনি সিমিন মুংরেম তিসামানি সাকা সামুংতে কেবেং মুং ইয়াসাক জাগানে আবো তঙ্গানে নভেম্বর নই চি শালমারি জরা শান মুংতে কেবেং মুং পাইরে জাগানে অক্টোবর নই চিসা শালমারি নি সিমি ডিসেম্বর তালনি চিচুকু শালমারি জরা পাইথাকনি বোটার মুংরেম কারি জাগানে ডিসেম্বর তালনি নই চিথাম শালমারি হা কতর গনাং গৈবাই বাকসা হাস্তে অব অ তালনি চুকু শালমারি নিসিমি চি সিনি শালমারি জরা হর ঘর তিরাঙ্গা সামুংবতাং পালাই জাগানে মিয়া তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুম কক থুম হুকুমু নাইখুংনি তাঙ্করা কিরণ গীতে অ ককতুমানো রেখা বসাকা তাকলাই বিশি হর ঘর তিরাঙ্গা সামুংবতাংনি ওয়ানসক মুং বুবা কংখা বন্দে মাতরম রুচাপ মুংনি বিশি সারা হানো হামজাক মুং গথাং তনিনা ইয়কমা মানমা চবা খ্লাইনাই রকনি বখাক বরম ফুনুক নানো নাহারৈ বেবাক নুখুঙ্গ মথাও বসংবানা তিসা জাগানে আবনো কারিব তিরঙ্গা হিমবতক ফুনুক মুং তিরঙ্গা কনসার্ট বাইক তৈ বাইসাইকেল রেলি সংসা জাগানে মচাঙ্গিতেই বসাকা অ তালনি চিসা শালমারি সাইরিকনি দাম্রৈ সতী থামচিব আগরতলা নুয়ুং মানকলাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তে বেরেমনি হর ঘর তিরঙ্গা হিমবতকন চেঙ্গি রিওয়ানে রকালা মন্ত্রী সুশান্ত চৌধুরীনি তৈদুলমুংবাই মিয়া তাংনক কতর মহারাজা বীর বিক্রম বীরকুংখলা আগরতলা রেল স্টেশন তৈ যুগেন্দ্রনগর রেল স্টেশন নিসিমি অ্যাপ নিবিশিংতৈ ক্যাব স্যাপ চল খ্লাইনানি বাবাইনতৈ ককলাম সালাইজাখা ককলাম সালাইমাইয়াগুলো বসাকা হাপাংনি নাহারমুং।

0: কক্রক বাই ককতমা পরিমং তাবুক জরাত অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই ইংগান সানজা দামস তামই সতী ব্রীচি বাও
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। বিভিন্ন শিল্পীর গাওয়া এই অনুষ্ঠানের প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

0: cultural heritage. And with that, we end the Northeast News Bulletin, which came to you from the Shillong station of Akashvani. Have a nice day.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হলো আধুনিক গানের অনুষ্ঠান। আজকের শিল্পী স্বাগত।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি 12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, মনের মতো গান 12:30। বেলা 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40

মিনিটে রবীন্দ্রসঙ্গীত, দুটোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের, 2:15 শুনবেন যন্ত্রসঙ্গীত, হিন্দি ছবির গান 2:30, 3টে হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, এরপর বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 6টায় ঘর গৃহস্থী, 6:30 কিষাণবাণী তে শুনবেন মনসা মঙ্গল গান, 7টায় ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 8:05 রবীন্দ্রসঙ্গীত, 8:30 22শে শ্রাবণ রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে গীতি আলেখ্য, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 9:15 চির নতুন অনুষ্ঠানে শুনবেন পুরনো বিভিন্ন হিন্দি ছবির গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:10 অতুল প্রসাদের গান, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

শুনলেন সুমিত্রা সেনের গাওয়া গান। রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারে শিল্পী সুপ্রতীক দাশ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন অনিরুদ্ধ ঘোষাল, সুমিত্রা সেন এবং সুপ্রতীক দাশ।

গানখানি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। বিয়ের ফুল ছবির গান শুনছেন এবারে শিল্পী কুমার শানু।

শুনছেন বাংলা ছবি বিয়ের ফুল থেকে নেওয়া গান। এবারের গানখানি কুমার শানু এবং বিজয়তা পণ্ডিতের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডের জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তে কেন্দ্রের দেশের উপকারের কথা ভাবনায় রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটি প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30 থেকে 35 বছর দেশের জন্য কাজ করবেন।
1: আজ আপকে পরিবার কে লোক প্রাউড ফিল কর রহে হ্যায়, বৈসে হি মুঝে ভি আপ সব পর গর্ব হ্যায়, ক্যোঁকি ইয়ে আপ সব কেবল এক ডিগ্রি নাহি লে রহে হ্যায়, আপ দেশ কে লিয়ে বহুত কুছ করনে কা সপনে লেকর কে ইয়াহাঁ সে নিকল রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগের সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
1: আজ ভারত ইকোনমিক সেলফ রিলায়েন্স, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, ऐसे हर सेक्टर में आत्मनिर्भर बनने के लिए काम कर रहा है।

0: यही विकसित भारत की मजबूत नींव का सबूत है। इस मजबूत नींव पर आपको एक भव्य सुंदर विकसित भारत का निर्माण करना है।
1: প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে বিকৃতির বিষয়েও মন্তব্য করেন। একই সঙ্গে ছাত্রছাত্রীদের তাদের কাজের ক্ষেত্রে অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। রাজ্যের সরকারের গেস্ট হাউসে এই বৈঠকে বিক্ষোভকারী ছাত্র ও চাকরি প্রার্থীদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনায় অংশ নেয়। পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গত 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভের পরে এই বৈঠকের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় সরকার এবং বিক্ষোভকারী ছাত্রদের প্রতিনিধিদের মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, সরকার ছাত্রছাত্রীদের সমস্ত উদ্বেগ নিরসন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। পিসিআই এর এক বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় নাগরিক ট্রানজ্যাকশন বা লেনদেনের কোনো রকম চার্জ ছাড়াই তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট করতে পারবেন। এই ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীদের কোনো রকম চার্জ দিতে হবে না। ব্যাংক, অর্থনৈতিক প্রযুক্তি সংস্থা এনপিসিআই এবং রিজার্ভ ব্যাংক ইউপিআই এর বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতারণা ও জালিয়াতি রোধে বিশেষ উদ্যোগ নিচ্ছে বলেও পিসিআই স্পষ্ট জানিয়েছে। পেমেন্ট কাউন্সিলের ওই বিবৃতিতে এও জানানো হয়েছে, কোনো বাণিজ্যিক পরিষেবা ক্ষেত্রে ধার্য করা চার্জ শুধুমাত্র বাণিজ্যিক লেনদেনকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এক্ষেত্রে উপভোক্তাদের ডিজিটাল পেমেন্টের জন্য আলাদা করে কোনো চার্জ দিতে হবে না। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের আওতায় জাতীয় স্বার্থ কর্তৃপক্ষের স্ক্যান ও শেয়ার সার্ভিস 25 কোটি ওপিডি রেজিস্ট্রেশনের ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশজুড়ে আভা ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা চালু হওয়ার পরে উল্লেখযোগ্য এই অগ্রগতি পরিলক্ষিত হয়। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। চুড়া বিধানসভা কেন্দ্রের তিশা পুলিশ স্টেশনের অন্তর্গত বৈরাগড়ের চানলুচ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, আজ সকাল 7:15 নাগাদ বৈরাগড় থেকে চাম্বা যাওয়ার পথে একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিচে একটি রাস্তায় পড়ে যায়। চাম্বার পুলিশ সুপার বিজয় সাকলানি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কি কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইয়ে ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন। এদিন মহারাষ্ট্রে বিভিন্ন রাজ্য আরবান কোঅপারেটিভ ব্যাংক ফেডারেশন এবং জেলা স্তরের সমবায় সমিতিগুলির প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। ভোপালে চলতি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সাংস্কৃতিক শীর্ষ সম্মেলনের ফাঁকে বিদেশি প্রতিনিধিরা গতকাল শহরের ঐতিহ্যপূর্ণ স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শন করেন। তারা গোহর মহল, ইকবাল ময়দান এবং মতি মসজিদ দেখার পাশাপাশি বনবিহার পার্কও ঘুরে দেখেন। আপার লেকে শিকারা বিহার করেন, চকবাজার, নয়াবাজার এবং ভোপালহাটে ঘুরে আঞ্চলিক হস্তশিল্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। ইরান, চীন এবং অন্যান্য দেশের প্রতিনিধিরা ভোপালের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারত প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল নিয়ে এক মার্কিন আইন প্রণেতার আপত্তি খারিজ করে দিয়ে বলেছে, সংসদে গৃহীত আইনি সিদ্ধান্তগুলি দেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু দেশ আছে যারা বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করে। ভারতীয় জাহাজ এবং নাবিকদের নিরাপত্তা প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা

0: আলোচনা করছে। তিনি বলেন, উপসাগরীয় এলাকায় ভারতীয় মিশনগুলির সঙ্গে জাহাজ ও জলপথ নিয়ন্ত্রক নিরন্তর যোগাযোগ রেখে চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের অগ্রগতির দিকটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল এক্সান্ডারে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক বার্তা জবাবে দুই নেতার আলোচনার প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতা ভারত ইসরায়েলের বিশেষ কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন, কথা বলেন পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ রাজস্থান, ওড়িশা ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। লাক্ষাদ্বীপ, উত্তর কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকেল অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিনে দেশের বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চূড়ান্ত খারাপ আবহাওয়ার কারণে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে ধস নামার জন্য জম্মু থেকে বালতাল পর্যন্ত শ্রী অমরনাথ জি যাত্রা স্থগিত রাখা হয়েছে। তবে গতকাল বালতাল থেকে পবিত্র গুহা অভিমুখে যাত্রা অব্যাহত রয়েছে। আজ এখনো পর্যন্ত 1200 তীর্থযাত্রী পবিত্র গুহা দর্শন করেছেন। যে সমস্ত তীর্থযাত্রী দর্শন করে ফিরেছেন তাদের বালতাল থেকে জম্মু কাশ্মীর ফেরার অনুমতি দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস পাক অধিকৃত জম্মু কাশ্মীরে পিওজেকেতে আন্দোলনকারীদের হত্যা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলা চালানো হলে তার দায় নিতেই হবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলতি বিক্ষোভের মধ্যেই ঝাড়খণ্ড সরকার আজও ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে। ভারতের পেমেন্ট কাউন্সিল পিসিআই জানিয়েছে, উপভোক্তাদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যেই পাওয়া যাবে। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ সম্প্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শ্রীকান্ত আচার্য।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে। এখন দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে।

0: রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার বাদন শুনলেন, শিল্পী ছিলেন বটুক নন্দী। আকাশবাণী কৈলাসহর, মনসা মঙ্গল গান পর্ব, বিপুলার বিদায়। অংশগ্রহণে মরণ মালাকার এবং সহশিল্পীরা।
1: মনসা মঙ্গলে আজকের পর্ব বিপুলার বিদায়, পরিবেশনায় বড়ৈতলি কৈলাসহরের মরণ মালাকার ও তার দল।
2: জয় জয় পদ্মাবতী অষ্টনাগ সহিত বিশ্ব হরিবৃতে কৃষ্ণ।

বিশ্বামিত্র দত্ত আসিল সত্তর, দৌড়াদৌড়ি করি বাহির করে লক্ষ্মীন্দর। কলা গাছ কাটিয়া শীতান ভুতান দিল, তাহার উপরে নিয়া লখাইরে রাখিল। গণ্ডকীর জল ভরি আনিল সুনাই।

দেবতা বন্দে যত সতীগণ, মা ও ভগবতী বন্দে পদ্মার চরণ, ব্রাহ্মণ সকল বন্দে যত গুরুজন, আর উজনী নগরে বন্দে মায়ের চরণ, সকলের কাছে।

0: এতক্ষণ শুনলেন মনসা মঙ্গলের বিপুল আর বিদায় পর্বটি। পরিবেশনায় ছিলেন বড়ৈতলি কৈলাসহরের মরণ মালাকার, গোপিকা রঞ্জন বিশ্বাস, বিজন শীল, শিপ্রা শীল, কৃষ্ণা পাল ও লক্ষ্মী দাস।
1: আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি ও ইংরেজি সংবাদ সম্প্রচারিত হচ্ছে। এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে। শ্রোতাবন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর কিষাণবাণী, 6:30 শুনবেন মনসা মঙ্গল, আজকের পর্ব বিপুল আর ভাষান। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 শুনবেন বাংলা সংবাদ, আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান রামধনু, 8:25 শুনবেন 22শে শ্রাবণ উপলক্ষে গীতি আলেখ্য চিরবন্ধু চিরনির্ভর হে, 9টায় ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 9:30 শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন কিষাণবাণী।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে স্বনির্ভরতার জন্য মৌমাছি পালন নিয়ে কৃষি বিশেষজ্ঞ ডক্টর নববিন্দু নায়ারের সাক্ষাৎকার।
1: নমস্কার স্যার, আপনাকে
2: নমস্কার,
1: আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। এই যে মৌমাছি পালন স্বনির্ভরতার লক্ষ্যে, স্বনির্ভর হওয়া মানে নিজের রোজগারে নিজে চলা, মানে অন্যের ওপর নির্ভর না করা, তাই তো? এই মৌমাছি পালন করে কি স্বনির্ভর হওয়া যায়?
2: হ্যাঁ, দেখুন, আমরা যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকাই, যেখানে কিছু কৃষকরা, যারা প্রোগ্রেসিভ কৃষক, তারা মৌমাছিকে নিজেদের জীবিকা হিসাবে গ্রহণ করে নিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা গাড়ি বাড়ি সবই করে নিয়েছে শুধু এই একটিমাত্র পোকার ওপরে নির্ভর করে। এবং এই মৌমাছি এখানে ওখানে কিন্তু এটা বি ইন্ডাস্ট্রি হিসাবে পরিগণিত হয়, মানে মৌমাছির ওপরে একটা ইন্ডাস্ট্রি।

0: কীভাবে ডেভেলপড হয় সেটা ওই যেমন ধরুন পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশের কিছু অংশ, এইসব জায়গায় গেলে আমরা কিন্তু দেখতে পাই। এবং ওরা মেনলি যেটা করে সেটা হচ্ছে এপিস মেলিফেরা, যেটা আমাদের ইউরোপীয় মৌমাছি, এটাকে নিয়ে ওরা করে। এবং শুধুমাত্র মৌমাছি পালন করে মধু উৎপাদন নয়, তার সাথে সাথে তারা মৌমাছি কলোনিগুলোকে অন্যান্য কৃষক যাদের কাছে মৌমাছি কলোনি নেই তাদের কাছে ভাড়া দেয়।
1: আচ্ছা,
0: তারপরে ধরুন এই মৌমাছি থেকে আমরা যেরকম মধু পাই আমরা জানি, তার সাথে সাথে পোলেন, প্রোপোলিস, রয়্যাল জেলি, বি ভেনম, এই সমস্ত জিনিসগুলো তারা এক্সট্রাকশন করে, এগুলোকে প্রসেসিং করে এগুলোকে বাজারজাত করে। হ্যাঁ, এবং তার সাথে সাথে হচ্ছে যে এগ্রিকালচারে বা কৃষিকাজে বা উদ্যানবিদ্যায় যে পরাগ সংযোগের যে ভূমিকা মৌমাছির রয়েছে সেটাও কিন্তু আমাদের জানা। এবং এই পরাগ সংযোগের মাধ্যমে দেখা যাচ্ছে যে বেশ কিছু ফসলে প্রচুর মানে যে তার উৎপাদন অনেক গুণ বেড়ে যায়। তো এই সমস্ত দিক যদি আমরা চিন্তাভাবনা করি তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে মৌমাছি পালন করে স্বনির্ভর হওয়া যায়।
1: মানে আমাদের এই রাজ্যে তার প্রচারের কিছুটা ঘাটতি রয়েছে বলে মনে হয়?
0: না, এই রাজ্যে প্রচারের ঘাটতি আমি বলবো না, কারণ এই রাজ্যে খাদি বোর্ড এবং খাদি কমিশন এই দুটো অর্গানাইজেশন বহু বছর ধরে কাজ করছে মৌমাছি পালনের ওপরে, এবং অন্যান্য সরকারি যে সংস্থাগুলি রয়েছে তারাও টাইম টু টাইম দেয়, প্রশিক্ষণ দেয়। আমরাও কয়েক বছর আগে আমাদের কলেজ অফ এগ্রিকালচার ত্রিপুরা থেকে আমরা একটা রাজ্যস্তরীয় সেমিনার করেছিলাম শুধু মৌমাছি পালনের ওপরে, এখানে সমস্ত যারা প্রোগ্রেসিভ বি কিপার্স রয়েছে তারা আহ্বিত হয়েছিল, এবং অনেক কৃষকরাও ছিল, প্রায় 200-300 ফার্মার্স বা ছিল তারা। তো প্রচারের কোনো ঘাটতি নেই, কিন্তু এখানে আমাদের যেটা সমস্যা হচ্ছে যে এখানে আমরা এপিস সেরানার যেটা হচ্ছে আমাদের দেশীয় মৌমাছি এইটার ওপরে আমাদেরকে নির্ভরশীল হয়ে থাকতে হয়, আর এপিস মেলিফেরাটা আমাদের এই রাজ্যে এটা এখনো পর্যন্ত সম্ভবপর হয়ে ওঠেনি।
1: আচ্ছা, মানে বিদেশি মৌমাছি এখানটায় খুব একটা পালন করা হয় না?
0: না, এটা বেশ কয়েকজন চেষ্টা করেছিল কিন্তু এটা সাকসেসফুল হয়নি। তার একটা বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে যে এই এপিস মেলিফেরা যেটা মৌমাছিটা রয়েছে এর সাইজটা একটু বড় এপিস সেরানার থেকে, এবং এদের যে আমাদের অফ সিজন যখন মানে ধরুন মধু উৎপাদন হয় না, যেরকম এই বর্ষাকাল, এই সময় এদের হচ্ছে যে খাদ্য হিসাবে আমরা সাধারণত চিনির যে জল, সুগার সিরাপ এবং পোলেন সাপ্লিমেন্ট দিয়ে থাকি। তো এই এপিস মেলিফেরার ক্ষেত্রে এটা একটু তাদের যে প্রয়োজনটা একটু বেশি, যেহেতু তাদের সাইজটাও বড়, এবং তাদের কলোনিতে প্রায় আপনার 50-60 হাজার শ্রমিক থাকে, সেখানে এপিস সেরানার ক্ষেত্রে ম্যাক্সিমাম 20-25 হাজার শ্রমিক থাকে। সুতরাং তাদের যে চাহিদাটা, হ্যাঁ, আর্টিফিশিয়াল ফুড যেটা চিনির সিরাপের চাহিদাটা বেশি, এই জন্য কী হয় যারা প্রোগ্রেসিভ বিকিপ আর অন্যান্য রাজ্যে যারা এপিস মেলিফেরা বা বিদেশি মৌমাছি নিয়ে কাজ করছে তারা কিন্তু মাইগ্রেশন করে পরিযায়ীভাবে। যেমন ধরুন আমার যে অঞ্চলে এখন ধরুন ফ্লাওয়ারিং প্ল্যান্ট নেই যেখান থেকে মৌমাছিরা পোলেন এবং নেকটার নেবে, তখন আমাকে পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে সেখানে হচ্ছে আমাকে গিয়ে মৌমাছিগুলোকে শিফট করতে হবে যেখানে পোলেন এবং নেকটার প্রদানকারী ফ্লাওয়ার রয়েছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট রয়েছে, ঠিক আছে? তার মানে একটা ফ্লোরাল ক্যালেন্ডার, ঠিক আছে? তো এই বিষয়টায় আমাদের একটু সম্মুখ অবহিত হতে হয়, এবং যেহেতু আমাদের রাজ্যটা খুবই ছোট, তো আমাদের দরকার পড়লে হয়তো আসাম যে পার্শ্ববর্তী রাজ্য সেখানেও যেতে হতে পারে, কারণ আসামেও দেখা যাচ্ছে যে এই বিদেশি মৌমাছি পালন হচ্ছে। বা আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বাংলাদেশের কথা বলেন তাহলে এখানেও কিন্তু এই এপিস মেলিফেরা হচ্ছে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলেন এখানে এপিস মেলিফেরা হচ্ছে। তার মানে কি, এই যে এপিস মেলিফেরার জন্য যে মৌমাছি পালনের যে পদ্ধতি এটা একটু আলাদা। এপিস সেরানারটাকে আমরা একই জায়গা রেখে স্থায়ীভাবে এটাকে এক জায়গায় আমি রেখে আমরা এপিস সেরানাকে আমরা করতে পারবো, কিন্তু এপিস মেলিফেরার ক্ষেত্রে আমাকে মাইগ্রেশনের দিকে যেতে হয়।
1: আচ্ছা, সেক্ষেত্রে এটা কিভাবে সম্ভব, মানে অন্য জায়গায় আমি কিভাবে নিয়ে যাব, ওখানটায় গিয়ে মানে জায়গা কোথায় পাব?
0: হ্যাঁ, এবারে হচ্ছে যে কন্ট্যাক্ট থাকে যারা প্রোগ্রেসিভ বিকিপার তারা কি করে, যাদের ধরুন মৌমাছির কলোনি নেই, যেসব বড় বড় কৃষকরা রয়েছে তাদের হেক্টরের পর হেক্টর জমি চাষাবাদ হয়, তাদের মৌমাছি কলোনি নেই কিন্তু তারা জানে যে মৌমাছির পলিনেশনে বা পরাগ সংযোগে তাদের ফসলের উৎপাদনশীলতা বাড়বে, এই জন্য যারা মৌমাছি পালন করে তাদের থেকে তারা এই মৌমাছি কলোনিগুলো ভাড়া করে। এবং এই যে ভাড়া করে এটা একটা শিফটিং হয়, এবং শিফটিংটা রাতের দিকে হয়, বড় বড় ট্রাক বোঝাই করে মৌমাছি কলোনিগুলোকে সিল করে নিয়ে যাতে মৌমাছিরা না বেরোতে পারে তার একটা পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটু খাবার দিয়ে দিতে হয় বাক্সের মধ্যে দিয়ে এগুলোকে সিল করে নিয়ে অন্য রাজ্যের মধ্যে স্থানান্তরিত হয় এগুলো। আবার যখন হচ্ছে যে নিজের রাজ্যে ধরুন ফ্লাওয়ারিং প্ল্যান্টের

0: অ্যাভেলেবিলিটি হলো, প্রাপ্যতা বাড়লো, তখন হচ্ছে এগুলোকে আবার ফিরিয়ে আনা হয়। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা থেকে কাশ্মীরে পর্যন্ত এই মৌমাছি কলোনিগুলোকে ভাড়া দেওয়া হয়।
1: আচ্ছা, এই যে স্থানান্তর করা হয়, এতে এদের অসুবিধা হয় না? এরা নিজের ঘর চিনতে পারে তো?
0: হ্যাঁ, এরা যে আমাদের বাক্সের মধ্যে রয়েছে, সেই বাক্সের মধ্যে অ্যাকচুয়ালি ওদেরকে একটু সাফিসিয়েন্ট খাবার দিতে হয়। খাবার দিয়ে এটাকে সিল করে দেওয়া হয়। সিল করে দিয়ে এবার ধরুন এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছে, একদিন দুদিনের ব্যাপারও হতে পারে, তো সেই মতন পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে এটাকে ভালো করে সিল করা হয়, এবং চেষ্টা করা হয় ম্যাক্সিমাম এটা যত দ্রুত সম্ভব এটা নিয়ে যাওয়া, এবং রাত্রের বেলার মধ্যেই এটা ট্রান্সপোর্টটা করার চেষ্টা করা হয়।
1: যেটা বলতে চাইছিলাম, এই মৌমাছি পালন করতে গেলে তো বিভিন্ন ধরনের ফুল ফল গাছ এগুলোরও ভীষণ প্রয়োজন। শুধু আমি ঘরের মধ্যে বিভিন্ন খাঁচার মধ্যে রেখে রেখে দিলাম, কিন্তু সে খাবার কোত্থেকে পাবে? হ্যাঁ, মধু উৎপাদন কোত্থেকে হবে?
0: হ্যাঁ, এটার জন্য তো, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যে ধরুন কোনো একজন কৃষক বা ধরুন আমি নিজে, আমার নিজের চাষের জমি নেই, তো সেক্ষেত্রে আমি ভাবতে পারি তাহলে মৌমাছি রেখে আমি কী করব। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে মৌমাছিরা তার নিজের বাক্স থেকে প্রায় আপনার 1.5 থেকে 2 কিলোমিটার দূর পর্যন্ত তারা গিয়ে অন্যান্য ফ্লাওয়ার যেখানে রয়েছে, ফুল রয়েছে, সেখান থেকে পোলেন নেক্টার তারা কালেকশন করতে পারে। সুতরাং যে কৃষক ভাই বা যে মানুষের নিজস্ব চাষের জমি নেই বা গাছপালা নেই, তিনিও কিন্তু তার নিজের বাড়িতে রেখে মৌমাছিকে পালন করতে পারেন।
1: বর্তমান সময়ে এই মৌমাছি পালনের বাজার সম্ভাবনা কত রয়েছে?
0: মৌমাছি পালনের সম্ভাবনা সবসময় রয়েছে আমাদের রাজ্যে। আমি যেটা বললাম যে এপিস মেলিফেরা হয় না, এপিস সেরানা হয়, কিন্তু এইখানে আমরা যদি দেখি যে আমাদের এই যে মধু, এপিস সেরানার মধুর কিন্তু যে চাহিদা এটা কিন্তু অনেক বেশি, এবং তার দামও কিন্তু প্রচুর।
1: আচ্ছা,
0: আমরা ধরুন আপনি ডাবর হানি কিনতে যাবেন বাজারে, 500 গ্রাম বা 1 কিলো হানি আপনি ম্যাক্সিমাম 500 টাকা, 550 টাকা এই রেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। কিন্তু এপিস সেরানা আমাদের এখানে ত্রিপুরা রাজ্যে 800 থেকে 1000 টাকায় মিনিমাম বিক্রি হয়, তার সাথে কখনো কখনো এর দাম 1200-1500 টাকাও চলে যেতে পারে খোলা মার্কেটে। আর আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষজন কিন্তু এই এপিস সেরানা মধুর যে ঔষধীয় গুণ সেই বিষয়ে কিন্তু সম্যক অবহিত, এই জন্য তারা কিন্তু যেটা লোকাল মার্কেটে ব্র্যান্ডেড হানি যেগুলো রয়েছে পথহস্তায় পেলেও তারা কিন্তু মানে একটু বেশি টাকা দিয়েও এপিস সেরানার মধুটাকেই কেনার চেষ্টা করে থাকেন, কারণ এর যে ঔষধীয় গুণটা কিন্তু অনেক বেশি।
1: আচ্ছা, এখন তো সবই আপনার কি বলবো বোতলজাত বা প্যাকেটজাত না করলে সেটাকে বিক্রি করা একটু কষ্টকর হয়ে যায়, সেক্ষেত্রে এখানটায় যারা উৎপাদন করবেন তারা এই প্যাকেট কীভাবে বানাবেন, বা কোনো ব্র্যান্ডেড লেভেল না থাকলে সেটা কি বিক্রি করা সম্ভব হবে?
0: এখন
1: এখানটায় কি বড় বড় কোম্পানিগুলো এসে মধু সংগ্রহ করবে?
0: হ্যাঁ, আপনি যেটা বলছেন যে দুটো জিনিসই এখানে হচ্ছে, যারা লোকাল কৃষক বা মৌমাছি পালক যারা রয়েছেন তারা হয়তো সেই লেভেলে ব্র্যান্ডিং করতে পারছেন না, লেবেলিং করতে পারছেন না, তারপরে কিন্তু তারা তাদের মধুর যে দাম 800, 1000, 1200 ম্যাক্সিমাম 1500 পর্যন্ত তারা কিন্তু পাচ্ছে, কোনো বটলিং ছাড়া, কোনো লেবেলিং ছাড়া। আর বহির্রাজ্য থেকে যখন কোনো বড় কোম্পানি আসছে মধু কেনার জন্য, তখন কিন্তু তারা আমাদের কৃষকদের বা মৌমাছি পালক যারা রয়েছে তাদের এই দামটা দিতে চাইছে না, কারণ আমাদের এপিস মেলিফেরার প্রোডাকশনটা কিন্তু অনেক বেশি। একটা কলোনি বা একটা বাক্স থেকে, হাইভ থেকে প্রায় 35 থেকে 36 কিলো মধু এক বছরে পাওয়া যায়, সেখানে এপিস সেরানার একটা কলোনি থেকে গড়ভাবে অ্যাভারেজ মাত্র 4 থেকে 5 কিলো, কিছু কিছু ক্ষেত্রে সেটা 6-7 কিলো হতে পারে, কিন্তু অ্যাভারেজ যদি আপনি ধরেন তাহলে 4 থেকে 5 কিলো। সুতরাং এখানে আমার প্রোডাকশনটা কম কিন্তু চাহিদাটা বেশি, তার ফলে কি হয় এখানে আমাদের যে মধু বর্তমানে উৎপাদন হচ্ছে সেটা কিন্তু পুরোটাই আমাদের যে ত্রিপুরার যে মার্কেট এর মধ্যেই কনজিউম হয়ে যাচ্ছে।
1: আচ্ছা, মানে এখানটায় যেটা হচ্ছে এটা এখানটাই বিক্রি হয়ে যাচ্ছে, বাইরে যাওয়ার কোনো,
0: এবারে বাইরে যখনই যাচ্ছে তখন যে কিনবে সে কিন্তু এই দামটা দিতে চাইবে না, কারণ তাকেও তো সেল করে প্রফিট করতে হবে, তখন সে হচ্ছে কম দামে কিনতে।
1: এই যে বাক্স বন্দি করে আমরা মৌমাছি পালন করছি, আর অনেক সময় দেখা যায় বাড়ির বিভিন্ন কোণে বা গাছের মধ্যে, আম গাছের মধ্যে, কাঁঠাল গাছের মধ্যে মৌমাছি এসে বাসা বাঁধে এবং বড় চাক তৈরি করে, তার থেকে মধু আমরা সংগ্রহ করি, তো এগুলোর মধ্যে কোনো পার্থক্য রয়েছে?
0: যেটা আপনি বললেন যে বাইরে যেগুলো বড় মৌমাছি যেটাকে রাজমধু বলা হয়, যেটা হচ্ছে এপিস ডরসাটা, এটা জঙ্গলি মৌমাছি।
1: আচ্ছা,
0: এরা নিজেদের খেয়াল খুশি মতন আমাদের এখানে আসে, থাকে, তারপর একটা নির্দিষ্ট সময় পরে তারা এখান থেকে চলে যায়। ঠিক আছে, কিন্তু এদেরকে আমরা বাক্স বন্দি করে রাখতে পারবো না, এটা সম্ভব নয়।

0: আমরা আমাদের যে পালিত মৌমাছি হচ্ছে দুটো, একটা হচ্ছে এপিস সেরানা যেটা আমাদের ভারতীয় মৌমাছি, আর একটা হচ্ছে ইউরোপীয় মৌমাছি যেটা হচ্ছে এপিস মেলিফেরা। তার সাথে আর একটা ছোট জাতের মৌমাছি রয়েছে যেটাকে স্টিংলেস বি বলা হয়, এর কোনো হুল থাকে না, এর নাম বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টেট্রাগোনিলা ইরিডিপেনিস। এটাকেও আমরা ছোট ছোট মাটির পাত্রের মধ্যে ভরে আমরা কিন্তু রাখতে পারি, কিন্তু এইটাকে আমরা মেনলি পলিনেশন বা পরাগ সংযোগের জন্য কাজে লাগাই। এখান থেকে মধুর পরিমাণ খুবই কম হয় এবং মধুটাকে নিষ্কাশন করাও একটু মানে বিজ্ঞানসম্মতভাবে করতে পারি না, কিন্তু এপিস সেরানা যেটা আমাদের দেশীয় এবং ইউরোপীয় মৌমাছির থেকে আমরা বিজ্ঞানসম্মতভাবে মধুটাকে নিষ্কাশন করতে পারি, তাতে গিয়ে এদের কলোনিটাও নষ্ট হয় না।
1: আপনি যেটাকে জঙ্গলি মৌমাছি বললেন, তার যে মধু ওটার তো বেশ চাহিদা রয়েছে।
0: হ্যাঁ, না ওটার চাহিদা বলতে কি, লোকাল মানে খোলা মার্কেটে দেখবেন যে রাস্তার ধারে অনেকে বলছে যে ওই কলোনি ভেঙে নিয়ে বসে যাচ্ছে এইভাবে, কিন্তু চাহিদা যদি বলেন সেটা হচ্ছে আমাদের কিন্তু এপিস সেরানার। হ্যাঁ, এই যে এপিস ডরসেটার, হ্যাঁ হ্যাঁ এপিস ডরসেটার মধু যেটা বাজারে মানে রাস্তার ধারে বসে তারা বিক্রি করে, এখানেও কিন্তু দাম সেই অর্থে পাওয়া যায় না, ধরুন 500-600 টাকা কিলো ম্যাক্সিমাম এরকমভাবে লোকে কিনে নেয়, কিন্তু আমি যে রেটটা বলছি আপনি 800-1500 পর্যন্ত, এইটা কিন্তু এপিস সেরানার জন্য এখানে পাওয়া যাচ্ছে।
1: আচ্ছা, এই যে মৌমাছি আমরা পালন করব স্বনির্ভরতার জন্য, এক্ষেত্রে নতুন করে কেউ যদি আপনার মৌমাছি পালন শুরু করতে চান, তার মোটামুটি কতটুকু জায়গা প্রয়োজন, কতটা বাক্স প্রয়োজন, বা কেমন খরচা প্রয়োজন, বীজ কোত্থেকে পাবেন?
0: জায়গা, প্রথমত জায়গার যদি হিসাব বলি, আমি জায়গা একদমই লাগে না, তার নিজের বাড়িতে রেখেই সে রাখতে পারে। তবে মৌমাছিগুলো বেশি যাতে গ্যাদারিং না হয়, খুব ঘনভাবে তাদেরকে স্থাপন না করাই ভালো, একটা নির্দিষ্ট দূরত্বে রাখা উচিত। এবং প্রাথমিকভাবে যদি সে শুরু করতে চায় তাকে মিনিমাম 10টা কলোনি নিয়ে শুরু করতে হয়, কারণ এই এপিস সেরানার কিছু প্রবলেম রয়েছে, যেরকম হচ্ছে এদের ঝাঁক ছাড়া বা নিজের ঘর ছেড়ে দিয়ে চলে যাওয়া, অন্য কোথাও গিয়ে বাসা করা, এই জিনিসটা কিন্তু ইউরোপীয় মৌমাছির থেকে আমাদের ভারতীয় মৌমাছিতে বড্ড বেশি এই সমস্যাটা। তো স্বাভাবিকভাবে আমাদেরকে ধরে নিতেই হবে যে এই ভারতীয় মৌমাছি রেখে আমরা যদি করতে চাই আমাদের কিছু কলোনি নষ্ট হবেই, তারা চলে যাবে। তখন কি হয়, আমাদের যদি আরও অন্য বাক্স থাকে সেখান থেকে আমি এই কলোনিগুলোকে ডিভাইড করে আমার খালি বাক্সগুলোকে আবার ভরিয়ে নিতে পারবো, কিন্তু আমি যদি শুরুই করি একটা বা দুটো থেকে এবং এই জায়গায় যদি কলোনিটা ছেড়ে চলে যায় আমাদেরকে, তখন কিন্তু আমাদেরকে আবার নতুন করে কলোনি কিনতে হয়। তো এই জন্য এখানে সাকসেসটা এইভাবে ডিপেন্ড করে যে আমি প্রথমে কতগুলো কলোনি নিয়ে শুরু করছি। আমি একটা বা দুটো কলোনি নিয়ে এপি সেরানার ক্ষেত্রে ভারতীয় মৌমাছি নিয়ে এটা কখনোই বিজ্ঞানসম্মত নয়।
1: আচ্ছা, আনুমানিক খরচা কেমন হতে পারে?
0: এখন ধরুন একটা বাক্স খোলা মার্কেটে প্রায় আপনার 2,000-3,000 মধ্যে পাওয়া যাচ্ছে, নর্মাল কাঠের মধ্যে আমাদের ত্রিপুরাতে যারা তৈরি করে বিক্রি করে। আর আপনি যদি বাইরে থেকে আনতে চান, ট্রান্সপোর্টে বিভিন্ন কোম্পানি রয়েছে, পাঞ্জাব হরিয়ানা আপনার ইভেন সাউথ থেকেও অনেক আসে, বাক্স আসে বেঙ্গালোর থেকেও আসে, তো এইগুলোর দামও মোটামুটি 2,500-3,000 মধ্যে পড়ছে। এই বাক্সটাকে রাখার জন্য একটা স্ট্যান্ড লাগে, লোহার স্ট্যান্ড, তার দাম ধরুন মোটামুটি 500-600 টাকা লাগে। আর একটা কলোনির এখন বর্তমানে ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট রেট হচ্ছে 1500 টাকা। এই হচ্ছে প্রাথমিক খরচা। তার সাথে অ্যাসোসিয়েটেড যেটা লাগে, যে মানে কিছু ইকুইপমেন্ট লাগে, যেরকম গ্লাভস বা বিভেল, হ্যাঁ মুখের মুখ ঢাকার জালি, হ্যাঁ বা হাতের দস্তানা, ছুরি, চাকু, এগুলো নমিনাল, এগুলোর দামই একদম নগণ্য। তার সাথে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে হানি এক্সট্রাকশন মেশিন, যাতে আমরা বিজ্ঞানসম্মতভাবে মধুটাকে নিষ্কাশন করব চাকগুলোকে নষ্ট না করে, এবং চাকগুলোকে আবার আমরা প্রতিস্থাপিত করব আমাদের বাক্সের মধ্যে। তো এই জন্য হানি এক্সট্রাক্টার একটা মেশিন লাগে। তো এটার দামও মোটামুটি খুব একটা বেশি নয়, 3,500-4,000 মধ্যে লাগে।
1: মানে এটা শুরু করার আগে আমাকে প্রশিক্ষণ নিয়ে তারপর আমাকে এই কাজে এগোতে হবে।
2: এতক্ষণ শুনছিলেন স্বনির্ভরতার জন্য মৌমাছি পালন নিয়ে কৃষি বিশেষজ্ঞ ডক্টর নববিন্দু নায়ারের সাক্ষাৎকার।
1: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। এখন শুনবেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন সম্পর্কে কিছু কথা। ভারতের কৃষি ব্যবস্থায় দীর্ঘদিন ধরে রাসায়নিক সার, কীটনাশক এবং আগাছানাশকের ব্যাপক ব্যবহার হয়ে আসছে। এর ফলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মাটির উর্বরতা হ্রাস, ভূগর্ভস্থ এবং পৃষ্ঠজলের দূষণ, জীববৈচিত্র্যের ক্ষয় এবং কৃষি উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। অনেক কৃষক ক্রমশ রাসায়নিক উপকরণের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যার ফলে তাদের উৎপাদন খরচ বেড়েছে এবং পরিবেশগত সমস্যাও তীব্র।

তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার প্রাকৃতিক কৃষিকে উৎসাহিত করার জন্য জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং চালু করেছে। এই মিশনের মূল উদ্দেশ্য হল রাসায়নিক উপকরণের উপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে কম খরচে পরিবেশ বান্ধব এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই মিশনের লক্ষ্য হল দেশের বিভিন্ন রাজ্যে ধাপে ধাপে প্রাকৃতিক কৃষির প্রসার ঘটানো, কৃষকদের প্রশিক্ষণ দেয়া, প্রাকৃতিক কৃষি উপকরণ প্রস্তুতের ব্যবস্থা গড়ে তোলা এবং উৎপাদিত পণ্যের বাজার সংযোগ ও মূল্য সংযোগের সুযোগ তৈরি করা। এই মিশন প্রাকৃতিক কৃষিকে একটি স্বতন্ত্র কৃষি পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যেখানে রাসায়নিক সার, কীটনাশক ও অন্যান্য বাহ্যিক কৃষি উপকরণের ব্যবহার ন্যূনতম বা সম্পূর্ণরূপে পরিহার করা যায় এবং কৃষকের নিজস্ব খামার ও স্থানীয় সম্পদকে কৃষির প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা হয়। প্রাকৃতিক কৃষি হল এমন একটি কৃষি পদ্ধতি যেখানে কৃষক গরু, গোবর, গোমূত্র, জৈব পদার্থ, ফসলের অবশিষ্টাংশ, স্থানীয় জীবাণু এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মাটির উর্বরতা বজায় রাখেন এবং রোগ পোকা নিয়ন্ত্রণ করেন। এই পদ্ধতির মূল দর্শন হল মাটি এবং জীবন্ত ব্যবস্থা, রাসায়নিকের পরিবর্তে জীবাণু ও জৈবিক প্রক্রিয়াকে সক্রিয় করা, স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার, কম খরচে কৃষি উৎপাদন এবং পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের সুরক্ষা। জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হল রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস করা, মাটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা, জল সংরক্ষণ ও জল ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করা, কৃষককে বা কৃষিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষম করে তোলা, প্রাকৃতিক কৃষি পণ্যের বাজার গড়ে তোলা, কৃষকের প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা। প্রাকৃতিক কৃষির মূল নীতি হল স্থানীয় সম্পদের ব্যবহার, তার মধ্যে দেশি গরুর গোবর, গোমূত্র, ফসলের অবশিষ্টাংশ, শুকনো পাতা, খড়, জৈব বর্জ্য, স্থানীয় মাটি। এর ফলে কৃষককে বাইরের বাজার থেকে বেশি পরিমাণ রাসায়নিক সার বা কীটনাশক কিনতে হয় না। মাটিকে জীবন্ত রাখা, প্রাকৃতিক কৃষিতে মাটিকে শুধু একটি মাধ্যম হিসেবে নয় বরং জীবন্ত বাস্তুতন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। মাটিতে অণুজীব, কেঁচো, ছত্রাক, ব্যাকটেরিয়া এবং অন্যান্য উপকারী জীবের সংখ্যা বৃদ্ধি করার উপর বিশেষ জোর দেওয়া হয়। মাটির আবরণ বা মালচিং, খড়, পাতা, আগাছা বা অন্যান্য জৈব পদার্থ দিয়ে মাটির ওপর আবরণ সৃষ্টি করা হয়। এর ফলে মাটির আর্দ্রতা বজায় থাকে, আগাছা কম জন্মায়, তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং জৈব পদার্থ বৃদ্ধি পায়। জীববৈচিত্র্য বৃদ্ধি, একক ফসলের পরিবর্তে বিভিন্ন ফসল একসঙ্গে বা পর্যায়ক্রমে চাষ করতে উৎসাহ দেওয়া হয়, যেমন আন্তঃফসল, মিশ্র ফসল, বহুফসলী কৃষি, কৃষি বনায়ন। প্রাকৃতিক কৃষিতে ব্যবহৃত প্রধান উপাদান জীবামৃত, গোবর, গোমূত্র, গুড়, বেসন বা ডাল গুঁড়ো এবং স্থানীয় মাটি মিশিয়ে তৈরি করে গোবর, গোমূত্র, গুড়, বেসন বা ডাল গুঁড়ো এবং স্থানীয় মাটি মিশিয়ে তৈরি একটি জীবাণু সমৃদ্ধ তরল। এটি মাটির অণুজীব বৃদ্ধি করে, পুষ্টি সরবরাহ করে, মাটির উর্বরতা উন্নত করে। বীজামৃত, বীজ শোধনের জন্য ব্যবহৃত একটি প্রাকৃতিক দ্রবণ। এটি বীজকে রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে এবং অঙ্কুরোদ্গমে সহায়তা করে। বীজামৃতের ঘন রূপ বা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় এবং ধীরে ধীরে মাটিতে পুষ্টি সরবরাহ করে। মিশনের প্রধান কার্যক্রম হল জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের আওতায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়। তার মধ্যে কৃষক প্রশিক্ষণ, প্রদর্শনী ক্ষেত্র, ইনপুট প্রস্তুত কেন্দ্র, বাজার সংযোগ। কৃষকদের জন্য সুবিধা কি? উৎপাদন ব্যয় কমে। প্রাকৃতিক কৃষির সবচেয়ে বড় সুবিধা হল রাসায়নিক সার এবং

0: কীটনাশক কেনার খরচ অনেকটা কমে যায়, মাটির স্বাস্থ্য উন্নত হয়, জল সাশ্রয় হয়, পরিবেশ রক্ষা হয়, স্বাস্থ্যকর খাদ্য উৎপাদন হয়, এবং পরিবেশগত গুরুত্ব রয়েছে। এর পরিবেশগত গুরুত্বের মধ্যে জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো, কার্বন সংরক্ষণ, মাটির জৈব কার্বন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ। কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন সম্পর্কে কিছু কথা।
1: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা।

0: program.
1: In the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
2: আরে আশা দিদি, আপনি?
3: শারদা, খুকি কেমন আছে?
2: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
3: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
2: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
3: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
4: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
2: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: सहायता टेलीलॉ के ऐप, वेबसाइट www.tele-law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প। সেদিন ঘোষবাবু লং ড্রাইভে বেরিয়েছিলেন, তখনই তার কানের কাছে গুনগুন শুরু করলো একটি মাছি। ঘোষবাবু তাকে মারলেন না, কিন্তু ভাগ্য তাকে জোরে একটা ধাক্কা মারল। গাড়ির বনেটে একটা বড় ডেন্ট পড়েছিল, কিন্তু ঘোষবাবুর চেহারায় রাগের লেশ মাত্র ছিল না। বরং উনি হেসে বললেন, আচ্ছা কিয়া, মোটর ইন্স্যুরেন্স লিয়া, এবার গাড়ির মেরামতের খরচা ইন্স্যুরেন্স কভার করবে।
3: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India. আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
4: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন মনসা মঙ্গল, আজকের পর্ব বিপুলার ভাষার।
5: শুরু হচ্ছে আজকের পর্ব বিপুলা ভাষান। অংশগ্রহণে ধর্মনগর উত্তাখালীর স্বপন কুমার পাল, সুবল শীল, দীনেশ নাথ, বীরেন্দ্র দেবনাথ, ব্রজেন্দ্র দেবনাথ, দীপালি পাল এবং মানিক দাস।
6: বলো বলো মা বিশ্বের সোমেশ্বরী অষ্টনাগ পৃথে।

বলে মা গো শাশুড়ি ঠাকুরানি, আর পরীক্ষার যত্র দ্রব্য নেও শীঘ্র তুমি, এক কড়ার তৈলে মা গো তুমি ঝালাইও বাতি, ছয় মাস জ্বলিবে মা গো না ঠুটিবে এক রথি, এই প্রদীপ নিবিয়া যদি গো মা হয় অন্ধকার। আর সেই দিন জানিও সত্য গেল বিপুলার, এই কাটা চাম্পা গাছে পুল পুটিয়া যেদিন গ্রাণ হইবে দূর, আর সেই দিন জানিও মা গো আমি গেলাম দেবপুর, এই উষ্ণ এমন ধানে যেদিন গো মা মেলিবে কো ছোড়া, সেই দিন জানিও মা গো আমি জিয়াইয়া।

বসিবে কোপাহাট। আর সেই দিন জানিও মা গোয়া আমি এলাম চম্পকের ঘাট, পরীক্ষার যত দ্রব্য বেহুলা শাশুড়িকে দিয়া বেরুয়াতে উঠে বেহু।

মনেতে ভাবিল, আর মায়ে বাপে জানিবার এক উপায় চিন্তিল, তরিত করিয়া বেহুলায় এক পত্র লিখিয়া মহাদেবের শ্বেত কাকে বেহ

পোলার বাণী কাকে বলিল পুনি মোসময়ী বলিমা তোমার গুছরে কালি পুরাই সিসাও আর নাই সিনি বাপমাও আমি যাই আহার আনিবারে। শুনিয়া কাকের বাণী বিপুলায় বলে পুনি সে তো কাক তুমি শুনো মন দিয়া বিচিত্র পালং।

পত্র পাইয়া সব হইল চিন্তিত, পত্র পড়িয়া পাইলা কয়ক কয়ক কর লক্ষ্মীন্দর মরণের যত আথান্তর, লক্ষ্মীন্দর মরণের যত বিবরণ সকলি পাইল তারা পত্রের ভিতর। রাজা খান্দে, প্রজা খান্দে, কান্দে পুরোহিত, ছয় ভাইর বধু খান্দে ভূমিতে পতিত, পুরী খণ্ড জুড়িয়া যদি ক্রন্দনের রুল হইল, হায় হায় করি সবে খান্দে।

সবে কান্দিতে লাগিল। কতক্ষণে কমলা এতক্ষণ কান্দনে চাড়িয়া হরি সাধু কুমারের আনে ডাক দিয়া আইসু বলি ওরে বাঁচা হরি কুহর আর বিপুলা বাসিয়া যায় গণ্ডকী সাগর। তার বার্তা লইয়া তুমি আইসো হ সত্তর আর তার বার্তা লইয়া তুমি আইসো হ সত্তর মায়ের পছনে চলে হরি কুহর তথা হইতে ওর সাধু করে বিজয় আগমন কতক্ষণে বাই।

দ্বার ছাড়াইয়া বেহুলা করিল গমন, বাঘের বাঁকে গিয়া দিল দর্শন। পদ্মা বলে সুমনে থাকো তুমি আমার বচন, আর ভাগ রূপ দরিয়া যাও কন্যার সদন। পদ্মার বচনে নেথা তখন সাজিলে কোবালা, আর নানা মতের সাজিবা গ্রাঙ্গা দোলা কালা। দুই কানুবা করিলে গুড়লা চায়, আর দন্তে কড়মড় করে দুই গাল ফুলায়। নদী তীরে বাগে গিয়া দিলে কহুম কি।

গয়া সুন্দরী গয়া আমায় কর সুখী দিয়া যাও মোরা বড় ধর্ম পাবে। আর চলে বলে কাইমু আমি কত দূরে যাবে, বাঘের কুদাম শুনি ডরাইল সুন্দরী বেরোয়া করিল বার কুলে কুসা মারি, এই গাড় চড়াইয়া বেহুলা করিল গমন।

0: শুনলেন মনসা মঙ্গল গান। আজকের পর্ব ছিল বিপুলা ভাসান। অংশগ্রহণ করেছেন ধর্মনগর উপতাখালীর স্বপন কুমার পাল, সুবল শীল, দীনেশ নাথ, বীরেন্দ্র দেবনাথ, ব্রজেন্দ্র দেবনাথ, দীপালী পাল এবং মানিক দাস।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
0: আগামীকাল ঠিক এই সময়ে প্রচারিত হবে মনসা মঙ্গলের গোদার ঘাট পর্বটি।
2: শুনলেন মনসা মঙ্গল, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

waktu pimbising teh sengkereng nani cai tok nai pia ba amun cai sekang tecam tang sek nai nalain binoi jamat ya ni korako waktu tenyerok kereng nang kangke je kok duk saiman yerok nang senior ni studio ni kok duk number saklai ruane narok kok duk pimbising teh kok tu ni japa pandawa kereng nam mo chungui tong kangke tai narok ni সানা মো চুমানি কক রক সানা মো চুমি টংখানকে নরক গ্রং হরদি 0381232 6255 তাই সাহায় নহাই সাকলাই ফিরানে 0381232 6255 অকক দুক নাম্বার নি বিসিংতি নরক সংবাই গ্রং হরে মান সং অর চামুং টাংসা খানা মানে ইয়াগুলো সং সিনি কক তনি যাব পান্দান সং ফিয়গুই রেসিনাই

0: Ao seng a chuk jara cha mung khana lai ka hinge seng ta bok sini kok tu ni jaba panda wo seng sini kok tu ni jaba panda ni fyogir lai sinai ngkhai kok du kaisa phai thong ma ba abun seng pila ya sa gai nare gra manu. Hello,
1: Hello, Kulumka. Hello.
2: Hello.
1: Hello, Kulumka Shadi. Nin Shumung Tama Taku.
2: Ang unukot ni Sini. Kapan ka Brahma? Okay, ang kamusong ko natok. Toling Yasko ni. Natok.
1: Toling Yasko? উলনি তাবুক তো ই খানানি অবকাই তো আগে ন তিয়ার খাই যাক বা আপনি উলনি হাতি রগ নাই মানানো বালে খানা হামবাই দেখো তাই কোনো সুমুক তো আং নি সুমুক তখন সুং দি সাহার দি
3: থাকলাইয়ানো
0: আও যেন খাই টংলাইমানী বিনয় জমাতে খরাঙ্গ রেজাব মূল

Suksarasan kanalai ke ada camong bidya jamati ani kerango. Tapi kau jorawo kanani panda butang rok sengkisa kanalai ane kena fungni panda dam dok tameshoti neji bawa kanar jaga nak hal ni kerang panda wo orun jamati ani kerango ada camong. Tapi abun iya kulo dam cukup wo kanar jaga nak kok buruk kom teng jaga ni bising teh Hindi toke ada camong ni panda. মনোরঞ্জনী তাই আপন ইয়াগুলো দিবর দাম চিনি ইয়ক চেরাই রোগনি পান্দা খানার জাগানে খানানি চেরাই রোগনি পান্দা নো কমথেঙ্গানে অমর দেববর্মা তাই আপন ইয়াগুলো দিবর দাম চিনি তামই সতি থামচি ও খানার জাগানে খানি মারি পান্দা ও শর্মিলা দেববর্মানি খরাঙ্গ রেচাপমুং তাই আপন ইয়াগুলো শারিক দাম চিনি ও খানার জাগানে থুংনুক তলিং ইয়াসকু অবন শেখিয়া রোহিচন্দ্র দেববর্মা তাই আবুনি ইয়াগুলো খানাই মানানো কতাল চামু নীলিমা দেববর্মানি খরাঙ্গ আও হেঁকে আশুক জরা সং খানালাইকা খানানি পান্দানি আওয়াই বুতাংরক হেঁকাই অজরাও সংতাবুক কাইসা আসিনি কক ব্রক বাই রবীন্দ্র সঙ্গীত খানালায়ন খরাংরওয়ানো তিথি দেববর্মা তাঙে হিংকে তিনি সিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থৈজামানি শাল বিনি লংমা সিনি ত্রিপুরা হাস্তিনী সিনি যে মানিক্য রাস পরিবার বাই

gırın jak avuşun jotno şiwu. Bini gıbankukno kothumayung day thungnuk roga sini triprahastini sini bubakara sungni kogrokbo gırın jak sın jotno sayman abun bishingo bini je kothumayung rajoshi day thungnuk ganke bishorjon mukut অবরক বেলাইন লুকুরনি হামচাক মুং মানজাক থুংনক রক আও হেকে অজরাও বিনি সৈজাক রচামুং এবাকা বিনি বনলবজাক কাইসা রবীন্দ্র সঙ্গীত চিনি ককবরক বাইসং তিথি দেবর মানি খরাঙ্গ খানালায়ন

আছে যারা খানালাইকা বিদ্যা জমা দেয়া বাইরে চাপ জাগ রেচামং আকাশবাণী আগরতলা অনিলগিন পাইখ্যা তিনি সানজা জরনী কক্রক পান্ডা যতনন হর কাহাম।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং এর অব্যবহিত পরে শুনবেন ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 300 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি আইআইটির সমাবর্তনে যোগ দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ, ড্রোন ও অন্যান্য ক্ষেত্রে ভারত আত্মনির্ভরতা অর্জন করেছে। 2029 সালের সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণের জন্য আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার ও ছাত্র প্রতিনিধিরা আজ ফের বৈঠকে বসেছিলেন। দ্রুত অচলাবস্থা কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলসের ফাইনালে ভারতের অস্মিতা চালিহা। আগামীকাল ফাইনালে চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। আসছি বিস্তারিত খবরে। ভারত জীবাশ্ম জ্বালানি বহির্ভূত উৎস থেকে 300 গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে মাইল ফলক তৈরি করেছে। পরিবেশ বান্ধব শক্তির পথে এটি একটি বড় মাইল ফলক। সমাজমাধ্যমে এক বার্তায় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী উল্লেখ করেন, গত 12 বছরে ভারতের পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের ক্ষমতা 400% বেড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তাভাবনা রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটা প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতেই তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30 থেকে 35 বছর কাজ করবেন।
1: আজ আপকে পরিবার কে লোক প্রাউড ফিল কর রহে হ্যায়, ব্যাসে হি মুঝে ভি আপ সব পর গর্ব হ্যায়। क्योंकि ये आप सब केवल एक डिग्री नहीं ले रहे हैं, आप देश के लिए बहुत कुछ करने का सपने लेकर के यहां से निकल रहे हैं।
0: প্রধানমন্ত্রী জানান, দেশের নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগেরও সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মনে করেন।
1: আজ ভারত ইকোনমিক সেলফ রিলায়েন্স, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, এসে হর সেক্টর মে আত্মনির্ভর বননে কে লিয়ে কাম কর রাহা হ্যায়। ইয়াহি বিকশিত ভারত কি মজবুত নীব কা সবুত হ্যায়। ইস মজবুত নীব পর আপকো এক ভব্য সুন্দর বিকশিত ভারত কা নির্মাণ করনা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার লেখা একটি প্রবন্ধ সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। প্রধানমন্ত্রী জানান, এই লেখাটিতে ভারতের ক্রমবর্ধমান ও স্বনির্ভর চিকিৎসা প্রযুক্তির

0: বাস্তুতন্ত্রের ওপর আলোকপাত করা হয়েছে। দেশীয় উৎপাদন আমদানির ওপর নির্ভরতা হ্রাস এবং প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই স্কিম ও মেডিকেল ডিভাইস পার্কের মতো উদ্যোগের ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশে অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার বিষয়ে শিরোমণি অকালী দলের দাবিকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী রিজিজু বলেন, সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করে এমন একটি ন্যায্য ও সুষম সীমানার পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়ার মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চণ্ডীগড়ে দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে শিরোমণি অকালী দল এই দাবি জানিয়েছিল। দলের সভাপতি সুখবীর সিং বাদল বলেন, সমস্ত রাজ্যের আসন সংখ্যা সমানভাবে 50% বৃদ্ধির জন্য সরকার সংসদে যে প্রস্তাব পেশ করেছিল দল তা সমর্থন করে। অন্য একটি টুইটে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি পোস্টের জবাবে শ্রী রিজিজু বলেন, 2029 সালের পরবর্তী সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করার জন্য প্রকাশিত সর্বশেষ জনগণনার তথ্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। শ্রী রিজিজু জানান, সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই মহিলা শক্তি বন্ধন অধিনিয়ম কার্যকর করা হবে। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে জনগণনা তথ্য প্রকাশের প্রক্রিয়া চলছে, তবে জাতিভিত্তিক জনগণনার চূড়ান্ত ফলাফল প্রকাশের কারণে এতে দীর্ঘ সময় লাগতে পারে এবং এর ফলে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর হতে উল্লেখযোগ্যভাবে দেরি হতে পারে। সম্ভবত 2034 সালে সাধারণ নির্বাচনের আগে তা সম্ভব নাও হতে পারে। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসির নিয়োগ পরীক্ষায় অনিয়ম নিয়ে তৈরি অচলাবস্থা সমাধানের দিকে এগোচ্ছে। রাজ্য সরকার এবং আন্দোলনরত বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে। রাঁচিতে গত কয়েকদিন ধরে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার তৎপরতা বাড়িয়েছে। সরকার গঠিত বিশেষ মন্ত্রী কমিটি এবং ছাত্র সংগঠনগুলির প্রতিনিধিদের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্বটি আজ রাঁচির স্টেট গেস্ট হাউসে এক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। সরকারের প্রতিনিধিত্বকারী জানিয়েছেন, তারা পরীক্ষা ব্যবস্থায় সামগ্রিক সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র প্রতিনিধিরা আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও জানিয়েছেন, তাদের দাবিগুলির বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ ও আনুষ্ঠানিক আদেশ জারি না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয় সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন তিনি।
1: মেরা যে কোঅপারেটিভ কা সমঝ হ্যায় বড়া ব্যাপার করনে কে লিয়ে ছোটে ছোটে লোগো কি কোঅপারেটিভ বনাকর ছোটি পুঁজি সে বহুত বড়ি পুঁজি নির্মিত করকর বড়া ব্যাপার কিয়া যা সকতা হ্যায়। অমূল আজ 1,25,000 করোড় কা ব্যাপার করতা হ্যায়। ইপকো ক্রিপকো এক জমানে মে লিজ্জত পাপড় ये किसी में भी पूंजी का निवेश 50 रुपया से ज्यादा नहीं है और आज अमूल विश्व का खाद्य पदार्थों का सबसे ज्यादा लोकप्रिय ब्रांड बन व्यापार कर रहा है।
0: मुंबई में आयोजित सहकार नवक्रांति অনুষ্ঠানে তিনি আজ বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরো শক্তিশালী ফরেন্সিক সহায়তার প্রয়োজন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার আজ ইকোসিস্টেম সহায়ক সংস্থা যেমন ক্যাশ ফ্রি পেমেন্ট, ডারউইন ডায়নামিক্স, ভল্টার ইন্ডিয়া, কার্স 24 এবং কাউন্সিল ফর স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে একাধিক কৌশলগত সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ DPIIT এই মৌগুলিতে স্বাক্ষর করে। ওড়িশায় বৈতরণী ও সালান্দি নদীর জলস্তর বেড়ে চলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এর ফলে ভদ্রক ও অন্যান্য নিচু এলাকায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। নদীর বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলি ভেঙে যাওয়ায় ভদ্রকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় সৃষ্ট নতুন একটি নিম্নচাপের প্রভাবে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় বিভিন্ন জেলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। উচ্চস্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা অঞ্চলে একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ায় ওড়িশায় আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতর IMD সুন্দরগড়, ঝারসুগুদা, বরগড় ও সম্বলপুর জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে এবং আরও কয়েকটি জেলার জন্য হলুদ সতর্কতা দিয়েছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় আজ সকালে এক পথ দুর্ঘটনায় 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত আরও 11। চুরা বিধানসভা কেন্দ্রের তিশা পুলিশ স্টেশনের অন্তর্গত বৈরাগড়ের চালুঞ্জ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় মৃতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে অনুদানের অর্থ আত্মসাৎ।

তদন্তের অভিযোগের বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী গত 5 বছরের মন্দিরের নথিপত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে সিদ্ধিবিনায়ক মন্দিরে 18 কোটি টাকা অনুদানের আত্মসাতের অভিযোগ তুলেছিলেন। এই ঘটনায় এর আগে 9 জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় খেলোয়াড় অস্মিতা চালিহা। সেমিফাইনালে অস্মিতা আজ 21-13, 16-21, 21-13 সেটে স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। ফাইনালে আগামীকাল চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন তিনি। এর আগে কোয়ার্টার ফাইনালে জাপানের শীর্ষ বাছাই ও বিশ্ব র্যাঙ্কিংয়ে 22 নম্বর খেলোয়াড় হিনা আকেচিকে হারিয়ে প্রতিযোগিতায় অঘটন ঘটান অস্মিতা। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজিনে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে আশিস যাদব রৌপ্য পদক জিতেছেন। 19 বছর বয়সী এই অ্যাথলিট তাঁর তৃতীয় প্রচেষ্টায় 74.09 মিটারের সেরা থ্রোটি করে দ্বিতীয় স্থান অর্জন করেন। দক্ষিণ আফ্রিকার ইয়ান হেনড্রিক হেইম্যান্স 80.5 মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জেতেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 300 গিগাওয়াট জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লি আইআইটির সমাবর্তনে যোগ দিয়ে বলেন, সেমিকন্ডাক্টর, মহাকাশ ও ড্রোন ও অন্যান্য ক্ষেত্রে ভারত আত্মনির্ভরতা অর্জন করেছে। 2029 সালে সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণের জন্য আসন পুনর্বিন্যাস প্রক্রিয়া দ্রুত শুরু করা উচিত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্তব্য করেছেন। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা, ককতমা পুরীয় নির্মলেন্দু আচার্য, তিনি ককতমা বুবাগ্রা গংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি সাকা বুসকাং বিসি থামচি নিমি বিসি থামচি ডিগ্রি পরিণায়রগনি সামুং বিকশিত ভারত সুনামথানী নাংসুকমানী সামুং তাঙান মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা সামুং বুতাংন চাসারুনান বাগৈ হাস্তেনি লুকুরগনি ফাইসিং কবখা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি দিল্লিকে দাল কেন্দ্রনি জনজাতি হামক্রাই মন্ত্রী জুয়েল উরামবাই মালাইখা বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়ি লীগ ফুটবল পাতেমুংনি তিনি থমুঙ্গ জম্পুইজলা প্লে সেন্টার কুপলাইংখা তাবু ককতমা সুগ্রবুই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি সাকা বুসকাং বিসি থামচিনি সিমি বিসি থামচি বা ডিগ্রি পরিণায়রগনি সামুং বিকশিত ভারত সুনামথানি নাংসুকমানী সামুং তাঙ্গান তিনি আইআইটি দিল্লিনি ফিল বাচিসনি বরম ইয়াফারমান মিল ব মকক সাকা আইআইটি দিল্লিনি পরিণায়রগ্ন কবগুই মন্ত্রী বক্রক সাকা বরক জানি যা কক চাপথানি বসংনি হামক্রাইনি কক সকাং ওয়ানসুকথুন বরম ইয়াফারমান মিল মন্ত্রী বক্রক পরিণায়রগ্নি ইয়াগ রাষ্ট্র বক্রকনি রাংচাক মেডেল শঙ্কর দয়াল শর্মার রাংচাক মেডেল তাই পারফেক্ট টেন রাংচাক মেডেল ইয়াফার খা হা কথনি কুবুনি আমচাই বাই বাক্সা চিনি ত্রিপুরা হাস্তে অব খনানি সিমি হরগড় তিরঙ্গা সামুং বুতাং চেঙানো আব ও আগস্ট তালনি বুসকাং সাল চিসনি জরা চলিবান মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হরগড় তিরঙ্গা সামুং বুতাং ন চাসার নান বাগৈ হাস্তেনি লুকুরগনি ফাইসিং কবখা ব হাক অতরনি শাক যুগমা থানসা তুমুং তাই হাক অতর্ন হামজাকমা ন তিসাই রমনানি নাহারৈ হাস্তেনি যত রুংনক তাংনক তাই কুবুনি নক রগব বসংনি বানা তিসানানি কবখা মন্ত্রী অক্রা সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ফুনুকজাক ইয়াপাই সঙ্গই ওয়ানসুক কোতাল ওয়ানসুগুই হা কতর্ণ হামজাকমা তাই হা কতর্ণ ইয়গ্রথানি লাংমা ইয়াফার জাগ রোগনি ফাইসিং খুলুমুং ইয়াফার নান বাগৈ তাকলাইব হরগড় তিরঙ্গা সামুং বুতাং যোগালি জাখা তিনি শ্রাবণ তালনি সাল নুচিবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরনি থৈজামা সাল হা কতনি কুবুনি আমচাইবাই বাক্সা হাস্তে হব বিনি ফাইসিং খুলমুং ইয়াফরমা তাই কক লবনাইন মৈত্যখ্লাইমা সাল চিনি ওয়ানসুকমা তাই হুকুমুন কিয়গ্রুথানি কক লবনাইনি লাকাইন গসিমা সাল খোনাবাইদি আবনতি কাইস

0: takwokmu.
1: Faidi, faidi.
2: বাংলা ক্যালেন্ডার নেই কিচা সর মইতু খাই যাক নাই শালমারি রকনি বিশিঙ্গ অংখা বৈশাখ নৈতি বা শালমারি বাই শ্রাবণ নৈতি নৈ শালমারি কগলপ করনি আজাই মা শাল তৈ থ্রি মা শাল বাবাই সব খাব কতাল আইচুক নি বিশিং তৈ বাংলা এবা ভারত নি হুকুম ও কতাল খা থাং সার মং তুব নৈতি বা বৈশাখ তৈ বাবাই সব খাগ বন কমামানি খা খা মং তুব শ্রাবণ তাল নি নৈতি নৈ শালমারি অ শালো কগলপ করে ন জুদা জুদা পান্দানি বিশিং তৈ খুলুম তৈ মইতো খাই যাক এই তঙ্গ কক তোমা খতল নিশুমি আং বিপর্ণা আকাশবাণী আগরতলা।
0: রবীন্দ্রনাথ ঠাকুরনি থৈজামা সালনো রগৈ ককথুম হুকুম নাইখং নিচাতন বাই তিনি মুক্তদারা অডিটোরিয়াম খুলু মঙ্গিয়া ফরমান মেল যোগালে যাখা আর নারুয়াই অকরা অঙ্গি মানজাখা কুজগ্রুং মন্ত্রী কিশোর বর্মন হাস্তে হুকুম কক বক্সিনাই কমিটিনি ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী ককথুম হুকুম নাইখংনি দাগিফাং বিম্বিসার ভট্টাচার্য মুংনাং রবীন্দ্র শ্রীকরং মীনাক্ষী ভট্টাচার্য আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতুমা খনাই দংবাই আকাশবাণী ককতুমানী আপডেট মানান বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি হদালাম ফেসবুক তাই এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তাই ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ অ্যালার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমনি আপডেট মানান খে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইন নাগানা জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেবর্মা তিনি দিল্লি কোথাল কেন্দ্রনি জনজাতি হামক্রাই মন্ত্রী জুয়েল উরামবাই মালাইখা মালাইফুরু মন্ত্রী মুচাং দেবর্মা ত্রিপুরাও তাইব কাইদ্যগেব মডেল টংথাই গনাং রংনক চেংরানী বাকি কেন্দ্র হাফাং চবামা বাই যাজাকমানী ককসাকা হাস্তেনি ইয়াক্সি বদলনি অজামাজুগ আগিনী এমএলএ গৌরী ভট্টাচার্য তিনি আইচুগ আগরতলানি সিনাই হানি ও বিনি টংথাই নগ থৈজাখা বিনি উমরংখা বিসি চুকুচিবা চি চুকুরা স্নি চি স্নি তাই চি চুকুরা চার চি থাম বিসি ও বরজলা কেন্দ্রনি বিধানসভা চংবারী ও ব চংজাকমানী ব থিজামা বাই আগিনী মন্ত্রী অক্রা মানিক সরকার কেবেংনাই বদলনি অজা জিতেন্দ্র চৌধুরী বেলাই খা খামানী ককসাকা তিনি বিনি মাংকথৈন বিধানসভা নখলাব তুবুজাখে আর বিনি ফাইসিং খুলুমুং ইয়াফারকা বিধানসভানী ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল রেকামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস থুংমুং মন্ত্রী টিঙ্কু রায় তাই হদা হামক্রাই মন্ত্রী শান্তনা চাকমা আকাশং গৌরী ভট্টাচার্য থৈজামা বাই সিপিআইএম হাস্তে তাংফাং বদলনি বুকাক্তৈ বেলাই খা খামানী কক সাজাখা বেবাক ভারত আইনজীবী ইউনিয়ন চেতন বাই তিনি আগরতলাও থৈরিমানী শিবির কেসা সংসদাখা আবনো চেঙ্গি রেখা আগিনী মন্ত্রী অক্রা মানিক সরকার শিবির বেবাগৈ খরগ নৈ চিনৈ বাইথাং মুচেঙ্গৈ থৈ রেখা সাবরুমনি শেল্টার হাউজ তিনি সাবরুম প্রেস মিডিয়া ক্লাব তাই ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশননি সাবরুম মহকুমা কমিটিনি চেতন বাই থৈরিমানী শিবির কাইসা যোগালে যাখা আব চেঙ্গি রেখা কেবেংনাই বদলনি অজা জিতেন্দ্র চৌধুরী আর বেবাগৈ খরগ চিবা বাইথাং মুচেঙ্গৈ থৈ রেখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বুড়ি লীগ ফুটবল বাতাইমংনি তিনি থুমুঙ্গ জম্পুইজলা প্লে সেন্টার কুপলাই ইংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসাজাক থুমুঙ্গ জম্পুইজলা প্লে সেন্টার থাম বুকচা গোলনি ফেরবাই উষা বাজারনি রামকৃষ্ণ সেবাশ্রম মেচেনখা ওয়ারখকনি ককতুমা বুসকাং দাম নুচিবুড়ি সেকাংবাড়িয়া ককতুম সাজাখা সালসি তাই উনকুটি হাঙ্গর মার্খে ওয়াতুই ওয়াউই মানো হিনই হজাক লাইকা বয়ার খক নাইকং খনা আগরতলা ও সালনি সাকানি তুংবারি তঙ্গুই মানো থামচি ব্রুই ডিগ্রি সেলসিয়াস তাই খামা ও নুচি দক ডিগ্রি সেলসিয়াস নিয়ে গানাগিনি তিনি সালনি সাকা ও তুংমারি তংমানি থামচি ব্রুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাই খামা ও তুংমারি তংমানি নুচি দক দশমিক ব্রুই ডিগ্রি সেলসিয়াস পায়ের নাম সেকাং তিনি ককতমা বুবাগ্রক তাইসা পরিব মন্ত্রী বক্রাম নরেন্দ্র মোদী সাকা বুসকাং বিসি থামচি নিশিমি বিসি থামচি বাও ডিগ্রি পরিণায়কনি সামুং বিকশিত ভারত সুনামথানী নাংসুকমানী সামুং তাঙ্গান মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে গরিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা ফসলপল্লী দুরাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো, যারা ওরাও যাদের প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
3: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
4: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
3: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
0: ফসল বীমা করাও, সুরক্ষা খুঁজে পাও।
5: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তার সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
6: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
5: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 30 থেকে 35 বছরে স্নাতক শিক্ষার্থীদের গৃহীত কাজ বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছেন, সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের ইউপিআই ব্যবহারে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এবার সংবাদ বিস্তারিত। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। তা চলবে আগামী 17ই আগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দেশের সার্বভৌমত্ব, একতা, সংহতি এবং দেশপ্রেমের মহান আদর্শকে ঊর্ধ্বে তুলে ধরার লক্ষ্যে রাজ্যের প্রতিটি প্রতিষ্ঠানে, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে এক নতুন চিন্তা চেতনায় দেশপ্রেম ও দেশের মুক্তি সংগ্রামে নিবেদিত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবছরও ঘর তিরঙ্গা অভিযানের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা সবার গর্ব, দেশাত্মবোধের পরিচায়ক ও রাষ্ট্রীয় চেতনার অনুভূতি। দেশের সার্বভৌমত্ব, গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম আর মহান আত্মত্যাগের ঐতিহ্য হল এই জাতীয় পতাকা। জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়াল ওরামের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মন্ত্রী শ্রী দেববর্মা ত্রিপুরার আরও 6টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল নতুন দিল্লির জাতীয় যুদ্ধস্মৃতি সৌধে ভারতীয় বিমানবাহিনী ব্যান্ড সঙ্গীত পরিবেশন করবে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উদযাপনের পাশাপাশি জনগণের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় গর্ব জাগিয়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 30 থেকে 35 বছরে স্নাতক শিক্ষার্থীদের গৃহীত কাজ বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আজ আইআইটি দিল্লির 57

সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইআইটি দিল্লির ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন তাদের সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়। সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে রাষ্ট্রপতি স্বর্ণপদক, শঙ্কর দয়াল শর্মা স্বর্ণপদক এবং পারফেক্ট 10 স্বর্ণপদক পুরস্কার তুলে দেন। এনএফ রেলওয়ের লামটিং বদরপুর সেকশনের অধীন নিউ হারেঙ্গেজাও স্টেশনে ক্ষতিগ্রস্ত দুটি রেল লাইনের মেরামতের কাজ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল ও কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, 15650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগামীকাল রাত 11:00 আগরতলা থেকে রওনা হবে। সাব্রুমের শেল্টার হাউসে আজ সাব্রুম প্রেস মিডিয়া ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক।

হারেঙ্গে যাও স্টেশনে ক্ষতিগ্রস্ত দুটি রেল লাইনের মেরামতের কাজ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে কিছু ট্রেনের যাত্রা বাতিল ও কিছু ট্রেনের যাত্রার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে আজ জানানো হয়েছে 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস আগামীকাল নারেঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস আগামীকাল আগরতলা থেকে রাত 11:30 নারেঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগামী কাল রাত 11:00 আগরতলা থেকে রওনা হবে। সাবরুমের শেল্টার হাউসে আজ সাবরুম প্রেস মিডিয়া ক্লাব ও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবরুম মহকুমা কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় পাল ও সম্পাদক সুনীল দেবনাথ প্রমুখ। রক্তদান শিবিরে 15 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ ফলো করুন। সোশ্যাল মিডিয়ার ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ ও ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টস দেখুন। অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এ উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ মুক্তধারা অডিটোরিয়ামে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, বিশিষ্ট রবীন্দ্র সাহিত্যিক মীনাক্ষী ভট্টাচার্য। বক্তাগণ রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও শ্রদ্ধা ও আবেগে কবিকে স্মরণ করার অন্যতম উপলক্ষ এই দিন। আমাদের চেতনা ও সাংস্কৃতিক সমৃদ্ধিতে কবির অফুরান ঋণকে কৃতজ্ঞতায় স্বীকার করারও দিন একটি প্রতিবেদন।

বাংলা ক্যালেন্ডারের সীমিত যে কয়েকটা দিন মনে রাখা হয় তার অন্যতম 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ, বিশ্বকবির জন্ম প্রয়াণের দিন। একদিকে নতুন ভোরের ডাক দিয়ে বাংলা তথা ভারতীয় সাংস্কৃতিক জীবনে নবচেতনার প্রবাহ আনে 25শে বৈশাখ, অন্যদিকে শ্রাবণ ধারায় যেন ঢাকা পড়ে যায় তাকে হারানোর আফসোস আর হাহাকার। আমরা কৃতজ্ঞতায় স্মরণ করি সৃষ্টিশীলতার এই মহাসমুদ্রকে। আজ আবার এসেছে সেই 22শে শ্রাবণ, সবার সঙ্গে চারপাশে মননের দৈন্যের ভিড়ে আমরা আবার বারবার তাঁর কাছে নত জানু। সংবাদপক্ষ থেকে সমন্বয়

রাজ্যে বিশিষ্ট বামপন্থী নেত্রী প্রাক্তন বিধায়িকা গৌরী ভট্টাচার্য আজ ভোরে আগরতলার সিনাইহানি স্থিত নিজ বাড়িতে প্রয়াণ হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। তিনি এক পুত্র দুই কন্যা রেখে গেছেন। 1977 ও 1983 সালে তিনি দুবার বরচলা কেন্দ্র থেকে বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ তার মৃতদেহ বিধানসভা প্রাঙ্গণে নিয়ে আসা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ও সমাজকল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমা। গৌরী ভট্টাচার্যের মৃত্যুতে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া আজ জানিয়েছেন, সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করতে পারবেন। 2016 সালে চালু হওয়ার পর থেকে ইউপিআই সাধারণ গ্রাহকদের জন্য বিনামূল্যে রয়েছে। সারা ভারত আইনজীবী ইউনিয়নের উদ্যোগে আজ আগরতলা এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শিবিরে 22 জন স্বেচ্ছায় রক্তদান করেন। এখন খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুই জেলা প্লে সেন্টার 3-0 উষাবাজারের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘকে হারিয়ে দেয়। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় উত্তর ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি।

0: ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও এক নজরে বিশেষ বিশেষ খবর। সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামীকাল থেকে শুরু হচ্ছে হর ঘর তিরঙ্গা অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী 30 থেকে 35 বছরে স্নাতক শিক্ষার্থীদের গৃহীত কাজ বিকশিত ভারত গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া জানিয়েছেন, সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের UPI ব্যবহারে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এখনকার বাংলা সংবাদ এখানেই শেষ করা হচ্ছে। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্রের ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পূরবী দত্ত।

পূরবী দত্তের গাওয়া এই গান গানের সাথেই শেষ হলো নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন 22শে শ্রাবণ উপলক্ষে গীতি আলেখ্য চিরবন্ধু চিরনির্ভর হে।

0: বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে, সত্য তোমার পূর্ণ প্রকাশ দেখব কবে, সত্য তোমায় সত্য হব বাঁচব তবে, তোমার মধ্যে মরণ আমার মরবে কবে।
1: রবীন্দ্র দর্শন বলে আত্মা ক্ষণিক সংসারের দাসানুদাস নয়, আত্মা অনন্তে অমরতায় প্রতিষ্ঠিত, যেখানে আধি ব্যাধি জরা মৃত্যু বিচ্ছেদ মিলন সুখ দুঃখ সেখানেই যত ভয়। কিন্তু অন্তর্নিকেতনে দৃষ্টিপাত করলে দেখা যায় আত্মা বাহিরের হর্ষ শোকের অতীত, সংসারের সমস্ত চাঞ্চল্যের অতীত, আত্মাই পরমাত্মার নিভৃত নিকেতন।
2: হংস বলাকা উড়ে যায় দূরের তীরে তারার আলোয়, তারি ডানার ধ্বনি বাজে মোর অন্তরে, ভাটার নদী ধায় সাগর পানে কলতানে, ভাবনা মোর ভেসে যায়

রচনায় কাজী নজরুল বলছেন, কবি চায় না দান, কবি চায় অঞ্জলি। আজ 22শে শ্রাবণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের এই শ্রদ্ধাঞ্জলি। চিরবন্ধু চিরনির্ভর হয়ে কবির বৃহৎ দানের কাছে এ অতি তুচ্ছ, তবু সুন্দরের প্রকাশকে আমরা অবনত শিরে প্রণাম জানাই। তিনি তার সৃষ্টিতে ছাড়িয়ে গেছেন জীবন মরণের সীমা।

দেশ জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক তিনি। তিনি মনুষ্যত্বের সাধক, বঙ্গ আত্মার বিগ্রহ। কি যে নন তিনি, তিনি অন্যায়ের প্রতিবাদ, ঘুমন্ত জাতির স্বপ্নভঙ্গের গান, জড়তাগ্রস্তের গতির ছন্দ, দেশব্রতির পথের নির্দেশ, ব্যথাহরণের বিশল্যকরণী, ভাবজগতের সন্ধান, নৈরাশ্যের নবজীবনের গান। এজন্যই রবীন্দ্রনাথ জাতির অহংকার, প্রেরণা, গৌরব, সমৃদ্ধি। সাংসারিক সামাজিক সংকট জটিলতার সমাধান সূত্র রবীন্দ্রনাথ। তার সৃষ্টির অনন্ত সম্ভারে ডুব দিতে পারলে দূরে সরে যায় দুঃখ বিচ্ছেদ বিষাদ, মনকে

বিশ্বব্রহ্মাণ্ড প্রকৃতি যেন কবির মধ্যে সমাহিত হয়ে এক বিরাটত্বের সঙ্গীতে মুখর হয়েছে। প্রেম প্রকৃতি আর ঈশ্বরকে সংসারের ক্ষুদ্র গণ্ডি আর নিত্যদিনের ক্ষুদ্র ভাবনার মধ্যে পাওয়া যায় না, এ তিনেরই পথ হল অসীম। তাই তো কবি সসীম ছেড়ে অসীমে পৌঁছতে চান। তাঁর মৃত্যু ভাবনা মৃত্যুতে সীমাবদ্ধ থাকেনি, মৃত্যুর গণ্ডি পেরিয়ে আরো অনেক দূরের পথে মৃত্যুকেই তিনি শ্যাম সমান মনে করেছেন। মননের অসীম পারে ক্ষুদ্র আমিকে ছড়িয়ে দিয়েছেন জন্ম থেকে জন্মান্তরে, কাল থেকে কালান্তরে। বলেছেন, আসব যাব চিরদিনের সেই আমি।

0: রবীন্দ্রনাথের বিচরণের এই কালহীন চক্র মানুষ, প্রেম, প্রকৃতি ও ঈশ্বর হয়ে জন্ম মৃত্যুকে আলিঙ্গন করেছে শেষহীন ও শোকহীন অনন্ত লোকে।
1: মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে?
2: ভরা আমার পরাণ খানি, সম্মুখে তার দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে।
0: মরণ যেদিন আসবে আমার দুয়ারে।

0: বিশ্বটাকে ঘুরে ঘুরে দেখা এবং বিলাসবহুল জীবন ও স্বাচ্ছন্দ্য যেমন তিনি পেয়েছিলেন হাতির মুঠোয়, তেমনি হৃদয় ভরে কুড়িয়েছেন দুঃখ। অত্যন্ত প্রিয় হয়ে ওঠা অনেক মানুষকে চিরতরে হারিয়েছিলেন তিনি। তাদের অনেকেই ছিলেন রবীন্দ্রনাথের সত্তা জুড়ে, কোনো প্রাচুর্যই ওই বিরহ বেদনায় প্রলেপ বুলাতে পারেনি। তবে কবির অন্তরে জেগে উঠেছিল এক নিগূঢ় উপলব্ধি, সেই উপলব্ধির প্রতিফলন বেশ কিছু লেখায় পাওয়া যায়। যেমন কবি লিখেছেন,
1: ওগো আমার এই জীবনের

শেষ পরিপূর্ণতা মরণ, আমার মরণ তুমি কও আমারে কথা, সারা জীবন তোমার লাগি, প্রতিদিন যে আছি জেগে, তোমার তরে বয়ে বেড়াই দুঃখ সুখের ব্যথা। মরণ আমার মরণ তুমি কও আমারে কথা।

0: কবি বিষ্ণু দে লিখেছেন,
1: দীর্ঘ 80 বছরের আমাদের ক্ষীয়মান মানসে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের

0: আশি বছরের আলো, বহুধা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও। তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ, সে কঠিন ব্রতের গৌরবে আমাদের বিকারের গড্ডল ধুলায় দিনগত অন্যায় কুৎসিতে শুনি যেন সুন্দরের গান, দেখে যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি।
1: শুধু পঁচিশে বৈশাখ বা বাইশে শ্রাবণ কি করে আটকে রাখবে রবীন্দ্রনাথকে? তিনি যে প্রতিদিনের শুরু থেকে শেষ পর্যন্ত সত্তায় সত্য, অনুভবে সত্য, আবাল বৃদ্ধ বনিতার চিরবন্ধু, চিরনির্ভর নিরপেক্ষ শান্তির নিকেতন এই চির বহমান।

শুনলেন 22শে শ্রাবণ উপলক্ষে গীতি আলোক্য চিরবন্ধু চিরনির্বর হে আকাশবাণী কৈলাসহর।

যন্ত্রণায় সুতোপাড়ায়, ভাষ্যপাঠে সুকোমল দেব, সম্পাদনা অপূর্ব শর্মা।

আকাশবাণী কৈলা শহর, এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আমি তাহকের গাওয়া এই গান কানের সাথেই শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী আমজাদ আলী খান।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন প্রজন্মকে জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। আজ তিনি দিল্লি আইআইটি

শুনলেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: মোদী বলেছেন, নতুন প্রজন্মকে জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। আজ তিনি দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদের এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ মুম্বাইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতি রুখতে আরও শক্তিশালী ফরেন্সিক সহায়তার প্রয়োজন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে, ব্যক্তির সঙ্গে ব্যক্তি ও অধিকাংশ ব্যবসায়িক লেনদেনে ইউপিআই পরিষেবার উপর কোনো মাশুল চাপানো হচ্ছে না। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষার অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে সরকার ও ছাত্র প্রতিনিধিরা আজ ফের বৈঠকে বসেছিলেন। দ্রুত অচলাবস্থা কাটতে চলেছে বলে উভয় পক্ষই আশাবাদী। কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের ফাইনালে আগামীকাল ভারতের অস্মিতা চালিহা চীনের হান কিয়াংসির মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি দিল্লির 57তম সমাবর্তন অনুষ্ঠানের ভাষণে ছাত্রছাত্রীদের জাতীয় স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তাদের সিদ্ধান্তের কেন্দ্রে দেশের উপকারের চিন্তাভাবনা রাখা জরুরি। শ্রী মোদী বলেন, প্রতিটা প্রজন্ম নির্দিষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হয়, সেই প্রেক্ষিতে তাদের জাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, যারা স্নাতক হয়েছেন তারা বিকশিত ভারতের লক্ষ্যে আগামী 30-35 বছর কাজ করবেন।
1: আজ আপকে পরিবার কে লোক প্রাউড ফিল কর রহে হ্যায়, বৈসে হি মুঝে ভি আপ সব পর গর্ব হ্যায়, ক্যোঁকি আপ সব কেবল এক ডিগ্রি নহীঁ লে রহে হ্যায়, আপ দেশ কে লিয়ে বহুত কুছ করনে কা সপনে লেকর কে ইয়াহাঁ সে নিকল রহে হ্যায়।
0: প্রধানমন্ত্রী জানান, দেশে নতুন নতুন ক্ষেত্র উদ্ভাবন হচ্ছে, একই সঙ্গে যুবকদের সামনে নতুন সুযোগের সৃষ্টি হচ্ছে। তিনি সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং ড্রোন ও অন্যান্য অনেক ক্ষেত্রেই ভারত আত্মনির্ভর হচ্ছে বলে উল্লেখ করেন। বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
1: আজ ভারত ইকোনমিক সেলফ রিলায়েন্স, টেকনোলজিক্যাল সেলফ রিলায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল সেলফ রিলায়েন্স, এসে হর সেক্টর মে আত্মনির্ভর বনে কে লিয়ে কাম কর রহা হ্যায়, বিকশিত ভারত কি মজবুত নীব কা সবুত হ্যায়। ইস মজবুত নীব পর আপকো এক ভব্য সুন্দর বিকশিত ভারত কা নির্মাণ করনা হ্যায়।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, ছোট ছোট পুঁজির সমন্বয়ে সমবায়গুলির বাণিজ্যিক ক্ষেত্র বড় হয়ে ওঠে। শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য আরও শক্তিশালী সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছে।
2: মেরা যো কোঅপারেটিভ কা সমঝ হ্যায়, বড়া ব্যাপার করনে কে লিয়ে ছোটে ছোটে লোগো কি কোঅপারেটিভ বনাকর ছোটি পুঁজি সে বহুত বড়ি পুঁজি নির্মিত করকর বড়া ব্যাপার কিয়া যা সকতা হ্যায়। অমূল আজ 1,25,000 crore কা ব্যাপার করতা হ্যায়। ইপকো, ক্রিপকো এক জমানে মে লিজ্জত পাপড়, এ কিসি মে ভি পুঁজি কা নিবেশ 50 rupees সে জ্যাদা নহীঁ হ্যায়, ওর আজ অমূল বিশ্ব কা খাদ্য পদার্থ কা সবসে জ্যাদা লোকপ্রিয় ব্র্যান্ড বন ব্যাপার কর রহা হ্যায়।
0: মুম্বাইতে আয়োজিত সহকার নবক্রান্তি অনুষ্ঠানে তিনি আজ বলেন, ডিজিটাল লেনদেন সংক্রান্ত জালিয়াতির ঘটনা বাড়ছে, তাই ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত করতে আরও শক্তিশালী ফরেন্সিক সহায়তার প্রয়োজন। সাইবার ও আর্থিক অপরাধ মোকাবিলায় ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি NFSU এর সঙ্গে সহযোগিতার গুরুত্বের কথাও তিনি তুলে ধরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি সিকিউরিটি অপারেশন সেন্টারও চালু করেন, যা শহুরে সমবায় ব্যাংকগুলিকে সর্বক্ষণ সাইবার নজরদারি ও নিরাপত্তা সহায়তা প্রদান করবে। এছাড়া অমিত শাহ মুম্বাইয়ের ফোর্ট এলাকার ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন NUCFDSC নতুন কার্যালয় ভবনেরও উদ্বোধন করেন। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে বলেছেন, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে এবং সমস্ত পার্সন টু পার্সন অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনও মাশুলমুক্ত থাকবে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিআই এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কোনো মাশুল দিতে হবে না। তাছাড়া অধিকাংশ ব্যবসায়িক লেনদেনও বিনামূল্যে করা যাবে। মন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক লেনদেন মাশুল যদিও বা চালু করা হয়, তবে তা কেবল নির্দিষ্ট সীমার উপরের কিছু বিশেষ লেনদেনের ক্ষেত্রে এবং নামমাত্র হারে প্রযোজ্য হবে। মন্ত্রকের মতে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টে আনা সংশোধনীটি মূলত ইউপিআইয়ের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব, প্রযুক্তিগত অগ্রগতি এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সহায়ক পদক্ষেপ। প্রধান বিচারপতি সূর্যকান্ত জোর দিয়ে বলেছেন, নাগরিকদের বিচার ব্যবস্থার কাছে আসার প্রত্যাশা না করে বরং বিচারকেই নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আজ ইন্দোরে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নালসার পশ্চিম অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, ন্যায় বিচারের সুফল পাওয়ার ক্ষেত্রে আইনি প্রতিষ্ঠানগুলোর উচিত এমন মানুষদের কাছে পৌঁছ

যারা নিজেরা এসব প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে অক্ষম। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, 2029 সালের পরবর্তী সাধারণ নির্বাচনে মহিলা সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে সর্বশেষ প্রকাশিত জনগণনার তথ্যের ভিত্তিতে যত দ্রুত সম্ভব নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের অর্থাৎ ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। আজ সোশ্যাল মিডিয়ায় লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। শ্রী রিজিজু জানান, সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই নারী শক্তি বন্দন অধিনিয়ম কার্যকর হবে। মন্ত্রী উল্লেখ করেন যে বর্তমানে জনগণনার তথ্য প্রকাশের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, জাতিভিত্তিক জনগণনার চূড়ান্ত ফলাফল প্রকাশের বিষয়টি বেশ সময় সাপেক্ষ হতে পারে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ঝাড়খণ্ডে JPSC ও JSC-র নিয়োগ পরীক্ষায় অনিয়ম তৈরি করতে অচলাবস্থা সমাধানের লক্ষ্যে এগোচ্ছে। আজ রাজ্য সরকার এবং আন্দোলনরত বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। রাঁচিতে গত কয়েকদিন ধরে অনশন ও বিক্ষোভ চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট অচলাবস্থা নিরসনে রাজ্য সরকার তৎপরতা বাড়িয়েছে। সরকার গঠিত বিশেষ মন্ত্রী কমিটি এবং ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে আলোচনার দ্বিতীয় পর্বটি আজ রাঁচির গেস্ট হাউসে এক ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সরকার আজ ইকোসিস্টেম সহায়ক সংস্থা যেমন ক্যাশফ্রি পেমেন্টস, ডারউইন ডায়নামিক্স, ভল্টা ইন্ডিয়া, কার্স 24 এবং কাউন্সিল ফর স্টার্টআপ ইন্ডিয়ার সঙ্গে একাধিক কৌশলগত সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করেছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ DPIIT এই মৌগুলিতে স্বাক্ষর করে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, ক্যাশফ্রি পেমেন্টসের সঙ্গে স্বাক্ষরিত মৌয়ের লক্ষ্য স্টার্টআপগুলির জন্য ডিজিটাল পরিকাঠামোকে জোরদার করা। এছাড়া ডারউইন ডায়নামিক্স LLP-র সঙ্গে স্বাক্ষরিত মৌয়ের লক্ষ্য হল স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করা। মন্ত্রক আরও জানিয়েছে, এই অংশীদারিত্বের লক্ষ্য হল স্টার্টআপ ইন্ডিয়া উদ্যোগের পরিধি প্রসারিত করা এবং একই সঙ্গে স্টার্টআপগুলির জন্য পরামর্শ, প্রাতিষ্ঠানিক নেটওয়ার্ক, বাজারের সুযোগ ও সক্ষমতা বৃদ্ধির জন্য সহায়তা করা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামীকাল উত্তরাখণ্ড ও ছত্তিশগড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আরও পূর্বাভাস দিয়েছে, আগামীকাল জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, কেরালা, মাহে, কর্ণাটক ও তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, লাক্ষাদ্বীপ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। আজ নয়াদিল্লির কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল ভোরে জাতীয় রাজধানীর কিছু এলাকা হালকা বৃষ্টি হতে পারে এবং সাধারণত আকাশ মূলত মেঘলা থাকবে। ভারতের সভাপতিত্বে আজ ভোপালে ব্রিক্সভুক্ত দেশগুলোর সংস্কৃতি মন্ত্রীদের 11তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্রিক্সের সদস্য সহযোগী দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই বৈঠকে ভোপাল ঘোষণা গৃহীত হয়। বৈঠকে 10টি ব্রিক্স সদস্য দেশ ও 4টি সহযোগী দেশ সহ মোট 14টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি স্বাধীনতা সংগ্রামের অজানা বীরদের কথা তুলে ধরতে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। আচার্য হিসেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার তিনি আহ্বান জানান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে লোকভবনের মার্বেল হলে আজ সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করে রাজ্যপাল বলেন, স্বাধীনতার পরে ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে কেবল কয়েকজন ব্যক্তিকেই তুলে ধরা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতির প্রতি তেহরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে জোর দিয়ে বলেছেন, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। নিজের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরের বিষয়ে তার সরকারের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। দক্ষিণ কোরিয়ার আসানে অনুষ্ঠিত কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন ভারতীয় খেলোয়াড় অস্মিতা চালিহা। সেমিফাইনালে অস্মিতা আজ 21-13, 16-21, 21-13 সেটে স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা রামরাজকে হারিয়ে দেন। ফাইনালে আগামীকাল চীনা খেলোয়াড় হান কিয়ানসির মুখোমুখি হবেন অস্মিতা। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন প্রজন্মকে জাতীয় স্বার্থে দায়িত্ব পালন করতে হবে। আজ তিনি দিল্লি IIT সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে ছাত্রদের এই আহ্বান জানান। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে, ব্যক্তির সঙ্গে ব্যক্তি অধিকাংশ ব্যবসায়িক লেনদেনে UPI পরিষেবার উপর কোনো মাশুল চাপানো হচ্ছে না। খবর এই পর্যন্তই, আগামীকাল খবর শুনবেন।

শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী মিতা হক।

শুনলেন অতুল প্রসাদের গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:53। 5:55 শুনবেন বন্দে মাতরম, 6:02 শুনবেন অমৃতবাণী, 6:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 শুনবেন সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 ও 7:40 বাংলার স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ, 8:30 শুনবেন নর্থ ইস্ট নিউজ, 9:00 শুনবেন ইংরেজি ও হিন্দি নিউজ বুলেটিন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 12:05 শুনবেন শিশুমেলা, 12:30 লাইভ ফোন ইন প্রোগ্রাম হ্যালো অনুরোধ, 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:30 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 শুনবেন মহিলা মহল, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন বাংলা আধুনিক গান, 2:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 2:45 শুনবেন নজরুল গীতি, 3:00 হিন্দি ও ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:10 শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, 6:00 ঘর গৃহস্থী রবিবারের আড্ডা, 6:30 শুনবেন মনসা মঙ্গল, 7:00 ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 ও 7:55 ককবরক সংবাদ স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 শুনবেন নজরুল গীতি, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন বাংলা আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 শুনবেন লোকগীতি, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:33 হয়ে 39 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।